গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই। কাগজ কলম।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি। শ্রোতা বন্ধুরা, কথাই সুরে অনুষ্ঠানে আপনাদের জানাই সকলকে স্বাগত। প্রতিদিন কথাই সুরে অনুষ্ঠানে আপনাদের জন্য আমরা হাজির করি বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া গান, বাংলা ছায়াছবি থেকে এবং হিন্দি ছায়াছবি থেকে। আজকেও তার অন্যথা হবে না। আসুন শুরু করি বাংলা ছায়াছবির গান দিয়ে। প্রথম গানটি শুনবেন অনুসন্ধান ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর, সুর করেছেন গৌরী প্রসন্ন মজুমদার।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ কথা। আজকের দিনটি ভারতের জাতীয় হস্তশিল্প দিবস বা জাতীয় তাঁত দিবস, ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে পরিচিত। 1905 সালের এই দিনে শুরু হওয়া ঐতিহাসিক স্বদেশী আন্দোলনের স্মরণে এবং দেশের তাঁত শিল্প ও তাঁতিদের সম্মান জানাতে 2015 সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শুনবেন অমানুষ ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলে।

পরবর্তী গানটি শুনবেন নিশান ছায়াছবি থেকে শিল্পী কিশোর কুমার এবং চন্দ্রাণী মুখোপাধ্যায়, সুর করেছেন গৌরী প্রসন্ন মজুমদার।

0: আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি। দ্বিতীয় পর্যায়ে আমরা হিন্দি ছায়াছবির গান নিয়ে হাজির হব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
2: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
2: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: पारिवारिक बिनोदनेर नतून ढेउ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন, ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
0: আপনারা শুনছেন কথাই সুর অনুষ্ঠানটি। দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে শোনাবো হিন্দি ছায়াছবি থেকে বেশ কিছু গান। প্রথম গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে আশিকি ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব যান চলাচল সংক্রান্ত খবর। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিনে জানানো হচ্ছে, শহরের প্রধান সড়কগুলিতে যানবাহনের গতি ধীর থাকার সম্ভাবনা রয়েছে। আজ যানজট প্রবণ এলাকা বা নির্মাণাধীন এলাকাগুলি সম্পর্কে প্রথমেই জানিয়ে দেব। দার্জিলিং মোড়, NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশরি মোড়, NH10 শালুগাড়া, শাহুডাঙ্গি থেকে আমবাড়ি সংযোগ সেতু। এরপর জানিয়ে দেব সম্ভাব্য যানজটের সময়সূচি। ফুলবাড়ি হাট থেকে ফুলবাড়ি পর্যন্ত সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। আমবাড়ি হাট থেকে আমবাড়ি রোড দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত, দেবীডাঙ্গা হাট থেকে দেবীডাঙ্গা পর্যন্ত বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন যান চলাচল সংক্রান্ত খবরাখবর। আবারও ফিরব আমরা গানে। এর পরের গানটি শুনবেন ইয়েস বস ছায়াছবি থেকে। শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক, সুর করেছেন যতীন ললিত।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও ফিরব আমরা গানে। পরবর্তী গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে, ছায়াছবি কসুর।

0: এই গানটির সাথে শেষ হল আজকের মতো কথাই সুর অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি।
1: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
2: পড়লো ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিশ। প্রথমেই শুনে নেব বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবারের মতো আবার আমি জুলি আপনাদের প্রিয় নারী মন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই দুপুরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠান একান্তভাবে মহিলাদের জন্য, তাই আপনি ও আপনার মতামত জানিয়ে এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন। তাই অবশ্যই ফোন করুন। আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। গ্রামের নাম সোনাপুর, ছোট্ট একটি কুড়ে ঘর। সেখানে থাকে দিনমজুর হরিপদ, তার স্ত্রী কমলা আর তাদের একমাত্র মেয়ে মালতি। সংসারে অভাব আছে, কিন্তু স্বপ্নের অভাব নেই। মালতির স্বপ্ন পড়াশোনা করে একদিন শিক্ষক হবে। নাটকটি শুনে নেওয়া যাক।
1: মালতি, ওঠ মা, স্কুল যেতে হবে না?
2: উঠেছি মা। আজ স্যার বলেছিলেন পরীক্ষার ফল দেবেন, আমি যদি প্রথম হতে পারি।
1: ঈশ্বর তাই করুক, তাই যেন হয়। তুই পড়ে মানুষ হ।
3: আজকেও কোনো কাজ পেলাম না।
1: কিছু খেয়েছ?
3: না না, খালি পেটেই ফিরলাম।
2: বাবা, আমি বড় হয়ে চাকরি করব, তখন তোমাকে আর কষ্ট করতে হবে না।
3: মা, তোর এই কথাগুলোই আমাকে বাঁচিয়ে রাখে।
0: মালতি, শুনেছিস আজ রেজাল্ট বেরাবে?
2: হ্যাঁ রে, খুব ভয় করছে।
4: সবাই চুপ করে বসো, এবার ফল ঘোষণা করছি। এবছরে প্রথম হয়েছে মালতি।
0: দেখলি, আমি বলেছিলাম না।
4: মালতি, তোমার মতো মেয়েই গ্রামের মুখ উজ্জ্বল করবে।
2: স্যার, আমি কলেজে পড়তে চাই।
4: অবশ্যই পড়বে, আমি তোমার বাবার সঙ্গেও কথা বলবো।
1: এভাবে বসে আছো কেন?
3: আজ মহাজনের সঙ্গে দেখা হয়েছিল, সে বলল মেয়েকে বিয়ে দিয়ে দাও, একটা ভালো সম্বন্ধ আছে, এখন দিলে খরচ কমও হবে।
1: কি বলছো, ওর তো মাত্র 15 বছর বয়স।
3: জানি, কিন্তু প্রতিদিন মানুষ বলছে মেয়ে বড় হচ্ছে, গরিবের মেয়ে, ঘরে রাখলে বদনাম হবে, পরে বিয়ে দিতে পারবে না। আমি কি করব বলো?
1: গরিব বলে কি মেয়ের শৈশব কেড়ে নিতে হবে?
2: বাবা, তুমি কি আমার বিয়ে দিয়ে দেবে?
3: না মা,
2: আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি?
1: না মা, তুই আমাদের বোঝা না, তুই আমাদের আশীর্বাদ।
2: তাহলে আমার পড়াশোনা বন্ধ করে দিও না, আমি শিক্ষিকা হতে চাই, আমি তোমাদের দুঃখ দূর করতে চাই। আমাকে এখন বিয়ে দিও না বাবা, দয়া করে বিয়ে দিও না।
4: নমস্কার, শুনলাম মালতীর বিয়ের কথা চলছে, এটা কি সত্যি?
3: স্যার, অভাব বড়ই কঠিন জিনিস, আমি কি করব বুঝতেই পারছি না।
4: হরিপদ, অভাবের সমাধান বিয়ে নয়, 15 বছরের একটি মেয়ের শরীর এখনও পুরোপুরি মা হওয়ার জন্য প্রস্তুত নয়, তার জীবন ঝুঁকিতে পড়তে পারে, তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আর আইনও নাবালিকা বিয়ে নিষিদ্ধ করেছে।
3: কিন্তু মাস্টারমশাই, সমাজ
4: সমাজ যদি ভুল কথা বলে তবে সেই ভুলকে মানতে হবে কেন? আজ যদি তুমি মেয়ের পাশে দাঁড়াও, আগামীকাল পুরো গ্রাম তোমার উদাহরণ হবে।
2: বাবা, আমি প্রতিজ্ঞা করছি, আমি পড়াশোনা করে মানুষ হব। একদিন তুমি গর্ব করে বলবে, ও আমার মেয়ে, শুধু আমার শৈশবটা কেড়ে নিও না বাবা, কেড়ে নিও না।
0: অভাব কি জিতবে নাকি একটি মেয়ের স্বপ্ন? হরিপদ কি সমাজের ভয়ে মেয়ের বিয়ে দিয়ে দেবে, নাকি সাহস করে বলবে আমার মেয়ের বিয়ে এখন নয়, সমাজের চাপ, স্বপ্নের বিদায়?

0: একদিকে দারিদ্র, অন্যদিকে সমাজের চাপ। একজন গরিব বাবার কাছে কোনটা বেশি ভয়ঙ্কর, অভাব নাকি মানুষের কথা? সেই কঠিন প্রশ্নের মুখোমুখি আজ হরিপদ।
1: শুনছ, দুপুর থেকে একটাও কথা বলছো না, কেন?
2: ভাবছি আমি যদি মেয়ের বিয়ে না দিই গ্রামের লোক কি বলবে?
1: লোকের কথা শুনতে গিয়ে যদি মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যায়?
2: তুমি বুঝবে না কমলা, গরিব মানুষের নিজের কোনো ইচ্ছা থাকে না, সমাজ যেমন চালায় তেমনি চলতে হয়।
3: বাবা, তুমি কি সত্যি আমাকে স্কুলে যেতে দেবে না?
2: মা, আমি তোর শত্রু নই, আমি তোকে সুখী দেখতে চাই।
3: সুখ? বাবা, যে মেয়ের বই কেড়ে নেওয়া হয় তার সুখ কোথায়? যে মেয়ের স্বপ্ন ভেঙে দেওয়া হয় সে কিভাবে সুখী হবে?
0: মালতী, তুই আজ এত চুপ কেন রে?
3: হয়তো আজ আমার স্কুলের শেষ দিন।
0: কি বলছিস তুই?
3: হ্যাঁ রে, বাবা আমার বিয়ে ঠিক করেছেন।
0: না, এটা হতে পারে না। তুই স্যারকে বলেছিস?
3: কি হবে বলে, গরিব মানুষের মেয়েদের কথা কি শোনে?
4: মালতী, তুমি কাঁদছো কেন?
0: স্যার, ওর বিয়ে ঠিক হয়েছে,

0: আছে, স্কুল সাহায্য করবে, আমরাও পাশে থাকব, কিন্তু বিয়ে দিলে ওর শৈশব আর কোনোদিনও ফিরে আসবে না।
1: আপনি বুঝবেন না স্যার, প্রতিদিন দশজন এসে বলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন বিয়ে না দিলে পরে পাত্র পাবে না, আমি একা কতজনের বিরুদ্ধে দাঁড়াবো?
0: একজন বাবার সাহস অনেক মানুষের ভুল ধারণা বদলে দিতে পারে। আজ তুমি যদি মাথা নত করো, আগামীকাল আরো দশটা মেয়ের জীবন নষ্ট হবে।
2: হে ঈশ্বর, আমি কি এত বড় অপরাধ করেছি যে আমার বই কেড়ে নেওয়া হবে? আমি কি শুধু গরিব ঘরে জন্মেছি বলেই আমার স্বপ্ন দেখার অধিকার নেই? আমি কি শিক্ষিকা হতে পারবো না? আমি কি কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবো না? আমার বান্ধবীরা যখন স্কুলে যাবে, আমি কি তখন অন্যের সংসার সামলাবো? আমার খেলার বয়সে আমি কি সত্যি বউ হয়ে যাব? এমনটা করো না।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি দরিদ্র পরিবারের সিদ্ধান্ত একটি কিশোরীর ভবিষ্যৎ বদলে দিতে চলেছে, কিন্তু এই বিয়ে কি তাকে সুখ দেবে, নাকি শুরু হবে আরও বড় দুঃখের অধ্যায়? পরবর্তী অংশটি শুনতে গেলে আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী দিনে ঠিক একই সময়। আজ এই পর্যন্তই। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জুলি বিদায় নিই, নমস্কার।
4: এতক্ষণ আপনারা শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারীমন। এখন শুনবেন সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান স্বাস্থ্যের খোঁজে। আজ শুনবেন ত্বকের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অদিতি দেকে। নমস্কার ডক্টর অদিতি, আপনাকে মহিলা মজলিশের স্টুডিওতে স্বাগত।
5: নমস্কার।
4: গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে, আজও আমরা ত্বকের বিভিন্ন সমস্যা নিয়েই আলোচনা করব। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, ডায়াবেটিস রোগ ত্বকের ক্ষেত্রে কি কি সমস্যা তৈরি করতে পারে, এর থেকে কিভাবে প্রতিকারই বা আমরা পেতে পারি?
5: দেখুন, ডায়াবেটিস যে সমস্যাগুলো স্কিনে করে সেটা হচ্ছে সবচেয়ে কমন, যেটা সেটাকে আমরা অ্যাকেন্থোসিস নাইগ্রিকেন্স বলি। দেখবেন গলার পাশে একটা কালো ভাব, আমাদের বগলতলা একটা কালো ভাব, কি নানা রকমের আঁচিল যেটাকে আমরা স্কিন ট্যাগ বলি পেশেন্টে। তাছাড়া পেশেন্টকে হাতে কি পিঠে দেখবেন একটা কালো ছোপের মতো পড়া, সেটা ম্যাকুলার অ্যামলয়েডোসিস হয় পেশেন্টে। তারপর দুটো পায়ের মধ্যে নেক্রোবায়োসিস লাইপোডিকা, যেটা খুব কমন। তাছাড়া বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, এই পেশেন্টে কমন। যে ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে আপনি রিং ওয়ার্ম নিতে পারেন, যেটাকে টিনিয়া বলি, কি ভাইরাল ইনফেকশন হার্পিস জোস্টার, কি ভ্যারিসেলা, এসব পেশেন্টে ভীষণ কমন। কারণ হচ্ছে ইমিউনিটিটা পেশেন্টের খুব কমে যায়, তাই কারণে এইসবগুলো ভীষণ কমন হয়ে যায় পেশেন্টের ক্ষেত্রে।
4: আচ্ছা, এই সব অসুখের যে চিকিৎসা আপনার কাছ থেকে শুনবো, সেই চিকিৎসার একটু বিস্তৃত বিবরণ।
5: আচ্ছা, দেখুন অ্যাকেন্থোসিস নাইগ্রিকেন্স যেটা খুব কমন পেশেন্টের, এক্ষেত্রে আমরা পেশেন্টকে বেসিক্যালি এক্সারসাইজ করতে বলি। কালো দাগটা ওরকমভাবে যাবে না, কিন্তু যত তার ওজন বাড়বে কি ডায়াবেটিসে, মানে যতক্ষণ তার মানে সুগারটা কন্ট্রোলে না আসবে, কালো দাগটা কিন্তু আরও বাড়তে থাকবে। তো এক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি একটা মানে স্ট্রিক্ট ডায়েটে যেতে, যেটা তাকে তার ডায়েটিশিয়ান তাকে সাজেস্ট করবে সেটা। আর সেকেন্ড, তার ওয়েট কমানো, এটা। সেকেন্ড হচ্ছে ম্যাকুলার অ্যামলয়েডোসিস হলেও, ম্যাকুলার অ্যামলয়েডোসিস বেসিক্যালি অনেক ক্ষেত্রে চুলকায়, তাছাড়া দেখতে বাজে লাগে। আজকাল আমরা ট্রিটমেন্ট করি যেরকম পিল করি, কেমিক্যাল পিল করি ম্যাকুলার অ্যামলয়েডোসিসে। এছাড়া আমরা পেশেন্টকে বলি জায়গাটা ঘষতে না, যত ঘষবে চামড়াটা অত মোটা হতে থাকবে।
4: আচ্ছা,
5: তাছাড়া আমাদের নেক্রোবায়োসিস লাইপোডিকা হয় পেশেন্টে, যে ক্ষেত্রে আমরা টপিক্যাল পেশেন্টকে স্টেরয়েডাল ক্রিম দিই, কিন্তু ট্রিটমেন্টটা খুবই ডিফিকাল্ট এইসব ক্ষেত্রে। তাছাড়া ফাঙ্গাস হলে তাকে আমরা ইট্রোকনাজল ট্যাবলেটস দিই, কি ভাইরাল হলে তাকে আমরা সাইক্লোভির ট্যাবলেটস দিই, সেটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট।
4: তো এই যে ডায়াবেটিসের কারণে ত্বকের যে অসুখ, এটা কতটা মারাত্মক?
5: দেখুন, মারাত্মক ওরকমভাবে না, কিন্তু তারা ভীষণ প্রিডিসপোজড, মানে তাদের রিস্ক, তারা একটা হাই রিস্ক, মানে এদের যেহেতু ইমিউনিটিটা কম,

0: যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন খুব তাড়াতাড়ি তাদের হতে পারে, যেটা নর্মাল যারা আছে তাদের কম্প্যারিজনে।
1: আচ্ছা, অনেক সময় দেখা যায় যে পায়ের নখ কারু কারু বর্ণহীন হয়ে যায়, এটা কি রোগ এবং এর চিকিৎসাই বা কি আছে?
0: এটা আমরা ডাক্তারিতে বলি অনাইকোমাইকোসিস, বেসিক্যালি এটা নখের দাগ, এটাকে ফাঙ্গাল ইনফেকশন।
1: আচ্ছা,
0: এটার আমাদের অনেক রকমেরই ট্রিটমেন্ট আছে। আমরা ওরালি পেশেন্টকে পালস থেরাপি দিই, যেটা ইট্রোকোনাজল খেতে দিই পেশেন্টকে, 7 দিন দিই, 21 দিন বন্ধ, আবার 7 দিন দিই, ম্যাক্সিমাম 3 থেকে 4 বার পালস দিই। তাছাড়া আমাদের আলাদা টার্বিনাফিন ওষুধও আছে 250 mg, যেটা আমরা পেশেন্টকে 2 মাসের মতো খেতে দিই। আর আমরা টপিক্যালি একটা নীল ল্যাকার লাগাতে দিই, সেটা অ্যামলোরফিন, সপ্তাহে 2 দিন করে। পায়ের নখের ক্ষেত্রে আমরা বলি মিনিমাম 6 মান্থসের আগে কোনো রেসপন্স আসবে না, হাতের নখে আমরা মিনিমাম 3 মান্থস বলি।
1: আচ্ছা, তাহলে চিকিৎসাই সেরে যায়।
0: হ্যাঁ,
1: এই যে নখ যে বর্ণহীন হয়ে যাচ্ছে, বর্ণহীন হওয়ার পরে আবার বর্ণটা ফেরত আসে,
0: ফেরত আসে,
1: তাই তো? আজকাল মানুষের চুল খুব তাড়াতাড়ি পেকে যায় বা সাদা হয়ে যায়, এই চুল পাকার সমস্যা থেকে বাঁচতে কি করা যেতে পারে?
0: আচ্ছা, চুল পাকা যেটাকে 25 বছর আগে যদি হয় সেটাকে আমরা প্রিম্যাচিওর গ্রেইং কি ক্যানাইটিস বলি। এটার অনেক কারণ থাকে, একটা হচ্ছে জেনেটিক কারণ, সেকেন্ড হচ্ছে থাইরয়েড ডেফিসিয়েন্সি কি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি পেশেন্টে থাকলে, এসব ক্ষেত্রে অনেক সময় চুলটা পেকে যায়, কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে ওর জন্য। এই সময় আমরা ব্লাড টেস্ট করি, তারপর তাকে ওষুধ দিই, যেরকম ক্যালসিয়াম প্যান্থোনেট একটা ওষুধ আছে যেটা আমরা পেশেন্টকে খাওয়াই, তাছাড়া তাকে একটা হেয়ার সেরাম দিই লাগাতে। কিন্তু বেসিক্যালি ট্রিটমেন্টটা যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটাকে আমরা ট্যাকেল করতে পারি সেক্ষেত্রে কিছুটা হলেও মানে হেল্পফুল হয়। কিন্তু 25 এর পর যদি কোনো নিউট্রিশনাল কারণ না থাকে, জেনেটিক রিজন থাকে, ওই ক্ষেত্রে এটাকে ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। ওই সময় আমরা পেশেন্টকে বলি ইটস বেটার টু গো ফর হেয়ার কালার।
1: আচ্ছা, মানে ট্রিটমেন্ট ওই পর্যন্তই করা যাবে, বিফোর 25 যদি কারো গ্রে হেয়ার হয়, চুলটা পেকে যায়, তাহলে
0: ওটা অবনর্মাল, ওটাকে আমরা প্রিম্যাচিওর ক্যানাইট, প্রিম্যাচিওর গ্রেইং বলি। 25 এর পর আমরা ধরে নিই যে মানুষের চুল পাকা স্টার্ট হবে। আর আজকাল স্ট্রেস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, স্মোকিং, এসব বিভিন্ন রিজন আছে, কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলে ওটাকে অনেকটা ট্যাকেল করা যায় উইথ লাইফস্টাইল মডিফিকেশন।
1: ঠিক, চুলে কালার করার ক্ষেত্রে কি কি বিষয়ের দিকে নজর দিতে হবে? অনেকের চুলে কালার করার পরই দেখা যায় খুব মাথা চুলকোয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে?
0: আচ্ছা, চুলে যেটা আমাদের হয় হেয়ার ডাইয়ের রিয়াকশন হয়, একটাকে আমরা ICD বলি, মানে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, একটাকে বলি অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, যেটাকে ACD বলি। ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে যে মহিলা কি মেল সে ফার্স্ট টাইম চুলে রং করছে, করার ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে তার চোখ মুখ ফুলে গেল, মানে লাল হয়ে গেল, কি জল ঠোসার মতো স্কিনে আসলো, কি মাথায় র্যাশ হয়ে গেল, সেটাকে আমি ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি। ওই ক্ষেত্রে আমরা পেশেন্টকে ওরাল স্টেরয়েডস দিই 1 সপ্তাহের মতো, ইভেন টপিক্যাল স্টেরয়েড দিই। আর অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস একে বলি, ধর পেশেন্ট লাগাচ্ছে, দীর্ঘদিন ধরে লাগাচ্ছে, কিন্তু যতবারই লাগাচ্ছে একটা ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, কি র্যাশ ডেভেলপড হচ্ছে, তো সেই ক্ষেত্রেও আমরা টপিক্যাল স্টেরয়েড দিই পেশেন্টকে। আর অ্যান্টি চুলকানির কিছু ওষুধ দিই, যেরকম সেজিন দিই, যদি মারাত্মক হয় ওই ক্ষেত্রে ওরাল স্টেরয়েডও আমরা দিই। কিন্তু আমরা পেশেন্টকে বলি কি হেয়ার ড্রাই ফিউচারে করতে না, ইভেন ব্ল্যাক মেহেন্দি যেটা মার্কেটে আজকাল খুব চলছে সেটাকে অ্যাভয়েড করতে বলি। পেশেন্ট যদি খুব ইন্টারেস্টেড থাকে তখন আমরা তাকে বলি PPD, নো PPD ডাই আমরা ইউজ করতে বলি। যেরকম কিছু কিছু কোম্পানিজ আছে, যেরকম আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, অ্যালট্রেস কোম্পানি, এদের মধ্যে যে ডাইটা ইউজ করে সেটাতে PPD থাকে না। এই PPD যেটা হচ্ছে চুলটাকে কালো করে, আর এটা হচ্ছে সবচেয়ে মানে খুব কমন অ্যালার্জেন যেটা রিয়্যাক্ট করে, তো যাদের এই সমস্যা থাকে তারা যেন ওই PPD মানে অ্যাভয়েড PPD, অ্যাভয়েড PPD ডাই ইউজ করতে।
1: আচ্ছা, কোনো ওষুধের যদি রিয়াকশন হয় সেক্ষেত্রে ত্বকের উপরেও তো সেটার একটা প্রভাব থাকে, সেক্ষেত্রে কি করা যেতে পারে?
0: দেখুন, ড্রাগ রিয়াকশন যেটাকে আপনি বলছেন সেটা 2 টাইপের হয়, একটা হচ্ছে বেনাইন ড্রাগ রিয়াকশন, আরেকটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। বেনাইন ড্রাগ রিয়াকশনে আমরা যেটা করি সেটা হচ্ছে ড্রাগ এক্সান্থেম বলি, কি AGEP বলি, ঠিক আছে, কি ফিক্সড ড্রাগ ইরাপশন। মানে হচ্ছে ধরুন একটা পেশেন্ট প্যারাসিটামল খাচ্ছে, যতবারই প্যারাসিটামল খাচ্ছে কি কোনো পেন কিলার খাচ্ছে, তার পার্টিকুলার বডির একই সাইটে বারবার ওখানেই র্যাশ হচ্ছে।
1: আচ্ছা,
0: যতবার সে খাবে তা ততবারই ওই জায়গাটায় র্যাশ হবে, অন্য জায়গায় হবে না, সেটাকে আমরা ফিক্সড ড্রাগ ইরাপশন বলি। ওই ক্ষেত্রে আমরা টপিক্যাল স্টেরয়েড দিই পেশেন্টকে, আর বলি টপিক্যাল স্টেরয়েডে আপনি ইদার ক্লোবিটাজল, প্রোপায়োনেট, কি মোমেটাজন, কি ফ্লুটিকাজন দিতে পারেন, আর পেশেন্টকে বলি ওই ড্রাগটা ফিউচারে অ্যাভয়েড করতে। আবার কিছু কিছু ড্রাগ রিয়াকশন যেটাকে আমি বললাম ড্রাগ এক্সান্থেম, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, পেন কিলার খাচ্ছে পেশেন্ট, 5 থেকে 7 দিনের মধ্যে হোল বডিতে র্যাশ এসে গেল, সেই ক্ষেত্রেও আমরা তাকে টপিক্যাল স্টেরয়েড ক্রিম দিই, যেরকম ওমেট্রাজন, ফ্লুটিকাজন, তাছাড়া ওরাল স্টেরয়েডের একটা শর্ট কোর্স দিই পেশেন্টকে, ধরুন 3 থেকে 4 সপ্তাহ।

0: একটা পেশেন্ট, কি পেশেন্ট ধরুন, কোনো পেশেন্ট পেন কিলার খাচ্ছে, তার গায়ে লাল লাল চাকা চাকা চাকা এসে যাচ্ছে, সেটাকে আমরা ড্রাগ ইনডিউসড অটিক্রিয়া বলি। এটা মোস্ট কমনলি দেখা যায় আপনার পেন কিলারের সাথে। তো এই ক্ষেত্রে পেন কিলারটাকে অ্যাভয়েড করি আর দুটো চুলকানির ওষুধে দিই, ইদার ফেক্সোফেনাডিন কে সেক্সিন পেশেন্টকে কন্টিনিউ করি। আর অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন এইসব ড্রাগসগুলো করে, যেরকম অর্থোপেডিক ড্রাগ আছে, কিছু অ্যালোপিউরিনল খাচ্ছে কি সালফার জাতীয় ড্রাগ খাচ্ছে পেশেন্টে, এই ক্ষেত্রে ইউজুয়ালি দুই টাইপের মানে হয়। একটা হচ্ছে স্টিভেনসন জনসন সিন্ড্রোম কি 10 বলি আমরা, আর একটা হচ্ছে ড্রেস বলি। স্টিভেনসন জনসন ড্রেস ইউজুয়ালি 5 থেকে 7 দিনের মধ্যে হয় পেশেন্টে, ওষুধটা খাওয়া খাওয়ার পর স্কিনে পুরো মানে কি বলুন জলঠোসার মতো আসবে, তারপর চামড়াগুলো মানে একদম ছড়ে যাবে স্কিন থেকে, মনে হবে একটা পুড়ে গেছে যেরকম, পেশেন্ট ওরকম ভাবে আসবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ সিরিয়াস একটা কন্ডিশন, যদি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না করা হয় সাকাম টু ইলনেসও হয়ে যেতে পারে পেশেন্টে। তো এই ক্ষেত্রে আমরা ইদার ওরাল সাইক্লোস্পোরিন দিই কি ওরাল স্টেরয়েড দিই পেশেন্টে। সিমিলারলি ড্রাগ রিয়াকশন ক্ষেত্রে সেটা আপনি বাইরে স্কিনে দেখছেন, কিন্তু ওভারঅল অন্য অর্গেনকেও খারাপ করে দেয়, যেরকম লিভার নষ্ট হয়ে যেতে পারে, কিডনি ফেল হয়ে যেতে পারে পেশেন্টে, কি লাংস খারাপ হতে পারে। তো এই ক্ষেত্রে ইট ইজ একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এটা মেডিসিন আর ডার্মা দুজন ডিপার্টমেন্টই দেখে। আর এস কেস যত ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা হয় তত ভালো, যত ডিলে হবে প্রোগনোসিস অত বাজে হতে থাকবে পেশেন্টের।
1: তার মানে যদি ওষুধের রিয়াকশন হয় সেক্ষেত্রে সিরিয়াসলি ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি করে পেশেন্টকে ডাক্তারের কাছে যেতে হবে
0: ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি তত ইজিলি বেটার আউটকাম।
1: আচ্ছা, লেপ্রোসি বা কুষ্ঠরোগ কেন হয় আর চিকিৎসায় লেপ্রোসি কি সারিয়ে তোলা যায়?
0: কুষ্ঠরোগ যেটা লেপ্রোসি সেটার কারণ হচ্ছে আমরা বলি মাইকোব্যাকটেরিয়াম লেপ্রা, ঠিক আছে? এটার অনেক ফার্স্ট অ্যান্ড ফর্ম, সবার আগে এটার ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সবার জানা যেটা সাইন আর সিমটমটা কি। সবার আগে সাইন হচ্ছে যে আপনি কোনো একটা বডির অংশ, স্কিন কালার নর্মাল, সব কিছু নর্মাল, কিন্তু আপনি ছুলে ওখানে আপনি বুঝতে পাচ্ছেন না, মানে আপনার সেন্সটা কম। সেটা ছুলে হতে পারে কি আপনি চিমটি কেটে দেখছেন, কি ওখানে আপনি গরম চায়ের কাপটা রাখছেন আপনি ফিল করছেন না, কি ঠান্ডা একদম ফ্রিজের জল যেটা ফ্রিজে বরফ এনেও রাখছেন ফিল করছেন না। সবার আগে যেটা লস হয় সেটা হচ্ছে লস অফ সেন্সেশন হয়, যেটা আমি আপনাকে বোঝালাম। সেকেন্ড ওখানটা হয় হচ্ছে স্কিন যে জায়গাটা কুষ্ঠরোগ হয়েছে সেটার মধ্যে দেখবেন চামড়াটা কুচকে আছে, কি ও জায়গাটা লোম নেই, কি একটা শুকনো ত্বক, একটা ছোট্ট জায়গায় গোল মার্জিন হয়ে স্টার্ট হচ্ছে শুকনো ত্বক, সেটা ইনিশিয়াল স্টেজ অফ লেপ্রোসি, ঠিক আছে? আর যখন এটা বাড়তে থাকে পেশেন্ট এটাকে ওভারলুক করে গেল, দেখলো না, সেটা ধীরে ধীরে বডির অন্য অর্গেনও মানে অন্য স্কিনও ছড়াতে থাকবে। তখন দেখবেন পেশেন্টের দুটো হাত অবশ, জুতো পড়ছে পা দুটো অবশ, জুতো পড়ছে পা থেকে স্লিপারটা খুলে পড়ে যাচ্ছে, কি এসে দেখছে এখানে হাতে কিছু ধরলো, কারণ তার হাতে পায়ে কোনো সেন্স নেই, ধরুন গরম কিছু খুন্তি ধরলো, রাত্রে এসে দেখলে ওখানে জল ঠোসার মতো পুড়ে গেছে। তো এইসব জিনিসগুলো দেখলে ভাবতে হবে যে আমার মেবি কুষ্ঠরোগ আছে, অন্য কারণে হতে পারে, বাট এটা ভেরি কমন কন্ডিশন ইন্ডিয়াতে, ঠিক আছে? ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কাতে এটা ভীষণ কমন। তো আগে ডাক্তারকে দেখে কনফার্ম হওয়া দরকার। কনফার্মের জন্য আমরা বেসিক্যালি বেডসাইড কিছু কিছু টেস্ট করি, যেরকম স্লিট স্কিন স্মিয়ার একটা করি পেশেন্টের, অনেকের ক্ষেত্রে আমরা স্কিন বায়োপসি করি, আর এটা 100% কিওরেবল। যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে ইদার এটা মাল্টিব্যাসিলারি লেপ্রোসি কি পসিব্যাসিলারি, হাতগুলো একদম কুকড়ে গেছে, ক্ল হ্যান্ড হয়ে গেছে, কি পায়ে আলসার হয়ে গেছে, সেইগুলো কিন্তু রিহ্যাবিলিটেশনের আন্ডারে গিয়ে ঠিক করা যায়, কিন্তু মানুষকে মানে নর্মাল লাইফস্টাইলটা দেওয়ার চেষ্টা করা যায়। 100% ওই ক্ষেত্রে কিওর হবে না যে ক্ষেত্রে ডিসেবিলিটি হয়ে যায়, কিন্তু রোগটাকে আপনি ট্রিট করে দিতে পারবেন।
1: তাহলে এক কথায় আমরা যদি ধরি, লেপ্রোসি যদি ঠিকঠিক টাইমে চিকিৎসা করা যায় তাহলে সেটা কিওরেবল, লেপ্রোসি রোগী
0: সুস্থ হয়ে যাবে।
1: অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বক ভীষণ শুষ্ক, এবং এটা এই শুষ্কতাটা শীতকালে বেশি হয়, আবার বর্ষাকাল বা গরমকালেও হয়। তো এটা কেন হয় এবং তারা কিভাবে ত্বকের যত্ন নেবেন?
0: ড্রাই স্কিন নিয়ে বলছেন, শুকনো ত্বক যেটা, সেটার অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে আমরা স্কিনের ক্ষেত্রে বলবো অটপিক, যাদের একটু অ্যালার্জি টেন্ডেন্সি থাকে তাদের স্কিন একটু ড্রাইয়ের দিকে থাকে। সেকেন্ড হতে পারে থাইরয়েডের প্রবলেম আছে পেশেন্টে, হাইপোথাইরয়েড পেশেন্টের স্কিন ড্রাই হয়। থার্ড হচ্ছে বয়স, যত আপনার বয়স বাড়বে স্কিনে যে আমাদের জলের মানে হোল্ডিং ক্যাপাসিটি সেটা কমতে থাকে, তাই বলে স্কিন ড্রাই হয়। ফোর্থ, অনেকে এয়ার কন্ডিশনার সবসময় থাকে তাদের স্কিন। তারপর হচ্ছে গরম জলে স্নান করছে, যারা দীর্ঘদিন মানে সময় ধরে ইভেন ফুটন্ত গরম জলে স্নান করছে সেক্ষেত্রে স্কিন ড্রাই হয়। এইসব ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আপনি গরম জলে স্নান করছেন রেগুলার বেসিসে, সেটা যেন উষ্ণ গরম হয়, একদম গরম হলে কিন্তু আপনার স্কিনের ময়েশ্চারটা ও টেনে নিচ্ছে, সেক্ষেত্রে ড্রাই হচ্ছে। সেকেন্ড জিনিস, ময়েশ্চারাইজার খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি, সাধারণত স্নান করার পর জামা কাপড় পরে বাথরুম থেকে বেরিয়ে ময়েশ্চারাইজার লাগাই, সেটা একটা ভুল ওয়ে লাগানোর। লাগানোর নিয়ম হচ্ছে, স্নানটা করবেন, গাটা মুছবেন, একটু ভেজা পানি ড্যাম্প স্কিনের উপরে ময়েশ্চারাইজারটা সকালে স্নানের পর রাত্রে শোয়ার আগে লাগাতে হবে, ঠিক আছে? আর এটা কোনো নিয়ম নেই যে শুধু শীতকালে ময়েশ্চারাইজার লাগাতে হবে, গরমকাল হলেও ময়েশ্চারাইজার লাগাতে হয়। যদি এই কয়েকটা টিপস ফলো করা যায় তাহলে দেখবেন ড্রাই স্কিনটা, যেটা সূক্ষ্ম ত্বক, সেটা অনেকটা কন্ট্রোল আসবে।
1: তাহলে যাদের ড্রাই স্কিন, যাদের শুষ্ক ত্বক, তারা এইভাবেই ত্বকের যদি যত্ন নেন তাহলে এতটা শুষ্কতার থাকবে না। আজকাল চুল ঝরে যাওয়া, চুল পড়ে যাওয়ার সমস্যায় মানুষ কিন্তু খুব ভোগেন। আপনার কাছ থেকে জানতে চাইবো, চুল কেন বেশি বেশি করে মানুষের পড়ে যায় এবং কি উপায়ে চুল পড়া কম করা যেতে পারে?
0: আচ্ছা, চুল পড়া যেটা, সেটা আমরা ব্রডলি ক্লাসিফাই করি স্কারিং, নন স্কারিং, অ্যালোপেশিয়া আর টেলোজেন এফ্লুভিয়াম, ঠিক আছে? আগে টেলোজেন এফ্লুভিয়াম দিয়ে স্টার্ট করি। টেলোজেন এফ্লুভিয়াম হচ্ছে এমন একটা কন্ডিশন যে ক্ষেত্রে ধরুন পেশেন্টের বডিতে স্ট্রেস হলো, সেটা হচ্ছে ধরুন হসপিটালাইজড হলো পেশেন্ট, অনেক দিন ধরে হসপিটালে ছিল, কি পেশেন্ট প্রচুর ধরুন করা করা ধরনের ওষুধ খাচ্ছে, কি মেন্টালি স্ট্রেস, যেরকম করোনার সময় দেখবেন সবার খুব কমন ছিল হচ্ছে ডাক্তার কাছে ভিজিট, চুল ঝরে ঝরে পড়ছে। এটা হচ্ছে বিকজ অফ স্ট্রেস, বডিতে স্ট্রেস হয়েছে তার কারণে চুল পড়ছে, দ্যাট ইজ টেলোজেন এফ্লুভিয়াম। এটা অনেক ক্ষেত্রে হতে পারে, ডেফিসিয়েন্সি তো হতে পারে, যেরকম আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া হচ্ছে, কি কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, কি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, কি হাইপোথাইরয়েড হতে পেশেন্টের, পেশেন্ট জানে না তার থাইরয়েডের প্রবলেম আছে, কি পিওর ভেজিটেরিয়ান পেশেন্ট যাদের ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এসব ক্ষেত্রে আমরা টেলোজেন এফ্লুভিয়াম বলি। এক্ষেত্রে আমরা পেশেন্টকে মাল্টিভিটামিনের ট্যাবলেট দিই 3-6 মাস, আর তাকে টপিক্যালি আমরা কিছু কিছু মানে মেডিসিন দিই, যেরকম প্রোক্যাপেল দিই, ডিডেন্সিল দিয়ে পেশেন্টকে লাগাতে, আর বলি উইদিন 6 মান্থস হেয়ার গ্রোথ, যে শেডিংটা হচ্ছে সেটা কন্ট্রোলে আসবে এবং নিউ হেয়ার গ্রোথও সে দেখতে পারবে। আচ্ছা, এখন আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া আমরা দুই টাইপের বলবো, মানে লেম্যান টার্মে, একটা হচ্ছে অ্যালোপেশিয়া ফিমেল প্যাটার্ন কি মেল প্যাটার্ন হেয়ার লস, আর একটা হচ্ছে অ্যালোপেশিয়া এরেটা। আচ্ছা, ফিমেল প্যাটার্ন কি মেল প্যাটার্ন হেয়ার লস যেটা হয়, সেটা হয় বিকজ অফ হাই টেস্টোস্টেরন লেভেল মেলসের ক্ষেত্রে। আর ফিমেলসের ক্ষেত্রে কি হয়, যেহেতু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা হয়, তার হরমোনাল ইমব্যালেন্স হয়, তার টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যায়। তারপরে দেখবেন অনেক মহিলাদের মাথা মানে বলে চুল ছিল এককালে, এখন মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, এটা বিকজ অফ হাই টেস্টোস্টেরন লেভেল। তাছাড়া স্ট্রেস আছে, স্লিপ প্যাটার্ন আছে, আমরা আজকাল প্রচুর রাত জেগে জেগে মোবাইল দেখি, ঠিক টাইমে ঘুমাই না, দেরি করে উঠি, সেটা কয়েকটা কারণ যার জন্য আমরা চুলটা চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা পেশেন্টকে লং টার্ম ট্রিটমেন্টে যাই, ওরাল মাল্টিভিটামিন দিই, যেটা বায়োটিন সাপ্লিমেন্টস দিই থাকে, তাছাড়া টপিক্যালি এক্ষেত্রে আমরা মিনক্সিডিল দিই পেশেন্টকে। তাছাড়াও যদি চুল না আসে 3-6 মাসে, এক্ষেত্রে আমরা পেশেন্টকে PRP ট্রিটমেন্ট করি, PRP। তাছাড়া যদি ছেলে হয় তাকে আমরা ওরাল ফিনেস্টেরাইড ট্যাবলেটস দিই, এরকমভাবে তার ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করি। আর যদি অ্যালোপেশিয়া এরিয়াটা, যেটা দেখবেন রাতারাতি দেখলেন চুলে গোছা গোছা আপনি তুলছেন, গোল গোল হয়ে চাকা চাকা হয়ে চুল চলে যাচ্ছে, এক্ষেত্রে যদি একটা দুটো প্যাচ থাকে, আমরা পেশেন্টকে এসে মাথা ইঞ্জেকশন দিই, ইন্ট্রালিজনাল টপিক্যাল স্টেরয়েড ইঞ্জেকশন দিই। যদি অনেকটা থাকে তখন তাকে আমরা ওরাল মিনি পাল স্টার্ট করি, বেটামেথাজোন পাল স্টার্ট করি পেশেন্টের ক্ষেত্রে, আর টপিক্যাল স্টেরয়েড দিই, মানে লোশন মোমেট দিই, কি লোশন ফ্লুটিকাজন দিই, এইসব দিই পেশেন্টকে।
1: বেশ, তাহলে যাদের চুল ঝরে যাচ্ছে বা পড়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের অ্যালোপেশিয়ায় যারা ভুগছেন তাদের ট্রিটমেন্ট আছে, ডাক্তারের পরামর্শ নিলে নিশ্চয়ই একটা ভালো কিছু রেজাল্ট তারা পেতে পারে। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে আমাদের স্টুডিওতে এসে আপনি শ্রোতা বন্ধুদেরকে সুপরামর্শ দিলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো পর্বে। নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ। প্রথম পর্যায়ে শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত নারী মন, অববৈত পরে শুনলেন ত্বকের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার, এই বিষয়ে জানালেন অদিতিতে। উপস্থাপনায় ছিলেন কৃষ্ণা কর্তে, আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অপবৈত পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উদযাপনে অংশ নেন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানে ভারত ও চীন এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালাম, মাহে, ওড়িশা এবং কর্ণাটকের উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মোহাম্মদ আসফাক জাতীয় রেকর্ড ভেঙেছেন। তিনি পুরুষদের 400 মিটারে সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে এই তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। ভারতের কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প ও সংস্কৃতি প্রসারে তাঁত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। তিনি বলেন, ভারতের তাঁত শিল্পে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত, এদের মধ্যে 25 লক্ষ হলেন মহিলা।
1: 7 আগস্ট 1905 স্বদেশী আন্দোলন কা औपचारिक शुभारंभ हुआ था। इसी ऐतिहासिक घटना के सम्मान में भारत सरकार 2015 से 7 अगस्त की राष्ट्रीय हथकरघा दिवस के रूप में मनाने आ रही है। ये अवसर है सरकार और बुनकर समाज के उन साझे प्रयासों का याद करने हैं जो भारत के हथकरघा सेक्टर को प्रीमियम क्वालिटी की छवि दे रहे हैं। मुझे बताया गया है कि इस क्षेत्र में देश की 35 लाख से भी अधिक आबादी संलग्न है। विशेष बात यह है कि इसमें 25 लाख से अधिक महिलाएं हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। প্রথমে পুলিশের কথিত পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর 12টা পর্যন্ত সভা মুলতবি করা হয়। লোকসভা মুলতবি করা হয় সকাল 11টায়। অধিবেশন শুরু হলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের 84তম বার্ষিকী। মহাত্মা গান্ধীর ঐতিহাসিক কারেঙ্গেয়া মরেঙ্গে আহ্বানের কথা তিনি স্মরণ করেন। শ্রী বিড়লা বলেন, এই আন্দোলন গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয় ঐক্যকে শক্তিশালী করেছিল।
2: মাননীয় সদস্যগণ, দিনাঙ্ক 9 আগস্ট কো भारत छोड़ो आंदोलन की 84वीं वर्षगांठ है। वर्ष 1942 में इसी दिन राष्ट्रपिता महात्मा गांधी जी ने देशवासियों को करो या मरो का मंत्र दिया था। ये सभा राष्ट्रपिता महात्मा गांधी जी तथा भारत की स्वतंत्रता के लिए अपना बलिदान करने वाले अमर स्वतंत्रता सेनानियों और शहीदों को विनम्र श्रद्धांजलि अर्पित करती है।
0: এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার উদ্যোগ নিলে বিরোধীরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপের বিষয়টি উল্লেখ করেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। হই হট্টগোল অব্যাহত থাকায় লোকসভার অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে একই বিষয় নিয়ে বিরোধীদের তুমুল বিক্ষোভের জেরে দুপুর 12টা পর্যন্ত অধিবেশন স্থগিত করা হয়েছিল। সকাল 11টায় রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
3: The 9th of August 2026 marks the 84th anniversary of the historic Quit India movement, one of the defining milestones in our nation's freedom struggle. Launched under the leadership of our great Mahatma Gandhi ji on the 9th of August 1942, the movement gave decisive impetus to India's relentless quest for independence. Let us pay our respectable homage to all those who participated in the Quit India movement and made immense sacrifice for the freedom of our motherland.
0: পরে আগামী সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি দিল্লির 57তম সমাবর্তনে ভাষণ দেবেন। এবারে সমাবর্তনে 3000-এরও বেশি শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এদের মধ্যে 587 জন গোল্ড মেডেল, ডিরেক্টরস গোল্ড মেডেল, শঙ্করদয়াল শর্মা গোল্ড মেডেল এবং পারফেক্ট 10 গোল্ড মেডেলে সম্মানিত করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরম প্রজ্ঞা সূচনা করবেন। পরম প্রজ্ঞা হল আইআইটি দিল্লির সোনিপত ক্যাম্পাসে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে ভারতের আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। স্বাধীনতা আন্দোলনে এক নতুন চেতনা সৃষ্টি করেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ ধর্মের অষ্টম গুরু শ্রী গুরু হরকিষাণ সাহিবের প্রকাশ পর্ব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বালা প্রীতম নামে পরিচিত এই শিখ গুরু জ্ঞান ও সেবা সমাজকে সম্প্রীতির পথ দেখিয়েছিলেন। নিঃস্বার্থ সেবার মাধ্যমে তিনি বলেছিলেন, মানব সেবাই হল শ্রেষ্ঠ ধর্ম। সমাজ কল্যাণের পথ দেখাতে তাঁর অবদান গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানের জন্য ভারত ও চীন গতকাল নতুন দিল্লিতে 36তম বৈঠকে অংশ নেয়। বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি বিশ্লেষণ করতে খোলামেলা আলোচনা করে। দুটি দেশই সীমান্ত নির্ধারণ ব্যবস্থাপনা এবং কার্যপদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দেয়। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব সুজিত ঘোষ। অন্যদিকে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাও ইয়াংকি। হিমাচল প্রদেশের ধর্মশালায় তিব্বতিয়ান ইউথ কংগ্রেসের চীনের জাতিগত ঐক্য আইন প্রয়োগের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অনশন আজ 20তম দিনে পড়েছে। তাদের এই ধারাবাহিক অনশনের মূল লক্ষ্যই হল চীনের আইনের বিরোধিতা করা, কারণ তারা মনে করে এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘিত হবে। এদিকে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নির্বাসিত তিব্বতী সংসদের 3 জন সদস্য ধর্মশালায় এই অনশন কর্মসূচিতে যোগ দেয়। সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময়ের সময় টিওয়াইসির সাধারণ সম্পাদক তেনজিং লপসং এই বিষয়টি রাষ্ট্রসংঘে জানাবেন বলে জানিয়েছেন। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসানে কোয়ার্টার ফাইনালে তিনি জাপানের শীর্ষ বাছাই হিনা আকেজিকে 20-22, 21-15, 21-19 ব্যবধানে হারান। এর আগে দক্ষিণ কোরিয়ার কিম মিনজিকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন তিনি। এদিকে পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় ও কৃষ্ণ প্রসাদ গারাগা জুটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মালয়েশিয়ার ম্যান ওয়িং চং ও সো উই ইক জুটির। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মোহাম্মদ আসফাক জাতীয় রেকর্ড ভেঙেছেন। তিনি পুরুষদের 400 মিটারে সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। 19 বছরের আসফাক প্রথম রাউন্ডে 5 নম্বর হিটে এই কৃতিত্ব দেখান। তিনি সময় নেন 45.81 সেকেন্ড। অন্যদিকে পুরুষদের হাই জাম্পে ভারতের বসন্ত 2.14 মিটার লাফিয়ে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। এছাড়াও ভারতের আমানত কাম্বোজ মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে 6ষ্ঠ স্থান পেয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, মাহে, ওড়িশা এবং কর্ণাটকের উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উদযাপনে অংশ নেন। নীট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানে ভারত ও চীন এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরে শুনছেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে এই তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। ভারতের কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতির প্রসারে তাঁত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। তিনি বলেন, ভারতের তাঁত শিল্পে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত, এদের মধ্যে 25 লক্ষ হলেন মহিলা। রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলার আয়োজনের পরিকল্পনা নিয়েছে। কলকাতায় আজ জাতীয় তাঁত দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা জানিয়েছেন, তন্তুজের মাধ্যমে এই মেলার আয়োজন করা হবে। সেখানে তাঁত শিল্পীদের চক্ষুসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা করা হবে। এছাড়া তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে সেখানে তাঁত শিল্প মেলারও আয়োজন করা হবে। মন্ত্রী আরও জানান, তাঁত শিল্পীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দিতে 16 আগস্ট থেকে তাদের আয়ুষ্মান কার্ড প্রদান করা হবে।
1: আপনি শুধু দেড় দিন, আমি তন্তুজকে বলবো যে একটা মেলার আয়োজন করার জন্য, এবং ওখানে যাতে তাঁতিদের চোখের চিকিৎসা হয়, ফ্রি পরিষেবা, একটা স্বাস্থ্য মেলাও করে দেবো। করে যে কার্ড সেটা দেওয়া হবে, যারা কার্ড পাবে না, আমাদের মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রী কার্ড হিসেবে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে।
0: রাজ্য বিজ্ঞান কংগ্রেস আগামী 16-17 সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতায় আজ রাজ্যের সরকারি বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী সাংবাদিকদের একথা জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন। তিনি বলেন, বাংলা ভাষায় রাজ্যের বিজ্ঞানের প্রসার করা এই সরকারের উদ্দেশ্য।
2: আমাদের কলকাতা বায়োটেক পার্ক এবং কালিম্পংয়ে প্রস্তাবিত স্যাটেলাইট বায়োটেক পার্কের মাধ্যমে আমাদের রাজ্যে স্থিত এই মেধা যাতে বাংলায় ফেরত আনতে পারি, আবার পুনরায় বাংলার বুকে অধিষ্ঠান করাই আমাদের লক্ষ্য।
0: রাজ্য সরকার বহুতল নির্মাণের ক্ষেত্রে আরও কড়া নিয়মবিধি প্রণয়ন করতে চলেছে। নকশা অনুমোদনের পর প্রতিটি তলার কাজ শেষ হলে রাজ্য সরকার নিযুক্ত কেন্দ্রীয় এজেন্সি, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানার যৌথ পর্যবেক্ষণের পর পরবর্তী পর্যায়ের অনুমোদন পাওয়া যাবে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পর একথা জানান। এসআইআরে বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ এবং বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়কের একটি প্রতিনিধি দল আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। নবান্নে দুপুর 2টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বিরোধী দলনেতার নেতৃত্বে 10 জনের প্রতিনিধি দল তার কাছে সাক্ষাতের সময় চেয়েছিলেন, সেই অনুরোধেই আজ তাদের আসতে বলা হয়েছে। তারা যদি কোনো স্মারকলিপি দেন তাও গ্রহণ করা হবে। 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে দুর্নীতি দমন বিভাগ গতকাল হাতে নাতে ধরে ফেলে। সরকারি প্রকল্পের কাজ করা ঠিকাদারদের প্রাপ্য অর্থ দেওয়ার জন্য এই টাকা ঘুষ চাওয়া হয়। একজন ঠিকাদার অভিযোগ করেন যে একটি সাব হেলথ সেন্টার তৈরির পরেও প্রাপ্য টাকা দেওয়ার জন্য তার কাছে অর্থ চাওয়া হয়। রাজ্যজুড়ে আগামী 9-16 আগস্ট আয়ুষ্মান সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওল্লাবরী স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে একটি জরুরি প্রস্তুতি বৈঠক বসে। বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি মাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, চা বাগান এলাকা এবং সাবসেন্টারগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কাছে পরিষেবার সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। শারীরিক অসুস্থতার কারণে অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাকে দেখতে যান। বিশিষ্ট অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমানের কুলটি রামপুর MVI চেকপোস্টে তোলাবাজি ও দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে নেবে বাবলু ভাণ্ডারী নামে এক দালালকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ। SP জাবেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গত সন্ধ্যায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 5 লক্ষাধিক টাকা, 2টি মোবাইল ফোন

0: এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ডায়েরি বাজেয়াপ্ত করেছে। তাকে আজ আদালতে তোলা হবে। এই দুর্নীতিকাণ্ডে পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হল। আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দিয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়া ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হয়। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন দোতারা বাদন, শিল্পী উপিন রায়।

আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় বিকেল ৫টা। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৭১১ কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আপনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: ফৌজি ভাইও, আজ পহলে হাম পেশ করেঙ্গে দিল জালে ফিল্ম সে গীত, কলাকার কুমার শানু ওর আদিত্য নারায়ণ, সঙ্গীতকার অনু মালিক।
3: তুম তো এসে না থে, তুমারা দিল তো হিন্দুস্তানি থা, প্যার থা তুমে হিন্দুস্তান সে।
4: গিলা মুঝে হিন্দুস্তান সে নহীঁ, হিন্দুস্তানিও সে হে। আজ ভি ইয়ে দিল চির কে দেখো, মেরে মুলক মেরে দেশ কা নকশা অব ভি ছপা মিলেগা ইস পর।

এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। আজ একটি বিশেষ দিন, 7ই আগস্ট। 1905 সালের এই দিনে কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে স্বদেশী আন্দোলন ও বিদেশি পণ্য বর্জনের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয় এবং একই সাথে 7ই আগস্ট শুরু হয়েছিল স্বদেশী আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এবং ভারতীয় তাঁত শিল্পীদের সম্মান জানাতে। প্রতি বছর এই দিনটি জাতীয় তাঁত দিবস হিসেবে পালিত হয়। এই দুই বিশেষ উপলক্ষে আজকের আনন্দধারা সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের বিষয়ভাবনায় রয়েছে মায়ের দেওয়া মোটা কাপড়। এ প্রসঙ্গে আপনাদের কথা শুনব। আমাদের ফোন নাম্বার 9434076705। এই নম্বরে ফোন করে সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হব। আমাদের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে স্বদেশী যুগের সেই বিখ্যাত গান ক্যালকাটা ইউথ কয়ারের পরিবেশনায়।

0: গান শুনতে শুনতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি।
0: দুবরাজপুর থেকে? হ্যাঁ বলুন, আপনার নামটা বলবেন।
1: অমিতাভ ঘোষ। হ্যাঁ অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ ঘোষ, ঠিক। অনেকদিন পর আপনার সাথে আবারও কথা হবে।
1: কথা হচ্ছে। হ্যাঁ
0: আচ্ছা,
1: আমাদের আপনি
0: একদম ঠিকঠাক। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে মায়ের দেয়া মোটা কাপড়।
1: মাথায় তুলে নে রে ভাই। আচ্ছা তো আজকে দেখুন, হ্যান্ডলুম দিবস মানে তাঁত দিবস।
0: হ্যাঁ,
1: তো ওই ঐতিহ্যবাহী যে তাঁত, হ্যাঁ সেই তাঁতের কিন্তু কোনো বিকল্প নেই। আমি কিছুদিন আগে গিয়েছিলাম সমুদ্রগড়। সমুদ্রগড় মানে হচ্ছে কাটোয়ার কাছে একটা জায়গা, সেখানকার তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তো সেখানে একজন 78 বছরের বৃদ্ধ, হ্যাঁ তিনি মানে তার অভিজ্ঞতার কথা আমাকে শোনাচ্ছিলেন। আমি কিনেছিলাম আমার মানে মিসেসের জন্য 4টে তাঁতের শাড়ি আর আমার জন্য 2টো পাঞ্জাবি। তো তিনি আমাকে বলছিলেন যে আগে যেরকম ব্যবসা আমরা করেছি মানে হ্যান্ডলুম থেকে, যখন পাওয়ার লুমে যখন উন্নত হলো, হ্যাঁ তখন আমরা কাজটা মনোযোগ দিয়ে করতে পারলাম এবং আমরা যে নকশাগুলো ফুটিয়ে তুলি মানে তোলার চেষ্টা করছি, হ্যাঁ সেই নকশাগুলো কিন্তু বিদেশেও খুব কদর পাচ্ছে। তো পাশাপাশি আরো কয়েকজন মানে ক্রেতা বন্ধুরা এলেন এবং তারাও শোনার আসার কথা। হ্যাঁ যে এই যে ধরুন মানে তাঁতের যে জিনিসগুলো, হ্যাঁ কদর কিন্তু বাঙালির কাছে চিরটা কাল থাকবে, চিরদিন থাকবে। কারণ এই তাঁতের জিনিস একমাত্র, হ্যাঁ মানে আমাদের শরীরে মানে আমাদের বাঙালিদের শরীরে বেশ সুইটেবল হয়, এই জন্যই হয়। মানে কি বলবো মানে আবহাওয়াগত কারণে। হ্যাঁ আবহাওয়াগত কারণ বলতে ধরুন গ্রীষ্মে, হ্যাঁ বর্ষায় শীতে যখনই আপনি ব্যবহার করুন এগুলো, হ্যাঁ এগুলো কিন্তু শরীরের উপর কোনো রকম প্রভাব পড়ে না। আমার যেমন ধরুন পলিয়েস্টারে অ্যালার্জি আছে, মানে পলিয়েস্টার পড়লেই মানে সারা গাল কি চুলকানি হয়, তো সেরকম আমি ওইটাকে বর্জন করে আমি কিন্তু এই সুতির দিকে বা তাঁতের ইয়ের দিকে মানে আমি ওটাকে চুল করে নিয়েছি এবং দেখেছি যে আমার কতটা আরাম বোধ হয়। আসলে অস্বস্তি অস্বস্তি জিনিসটা, হ্যাঁ মানে মাঝে মাঝে বিরক্ত করে তোলে, কিন্তু এই যে তাঁতের জিনিস ব্যবহার করছি তাতে করে কিন্তু আমার, হ্যাঁ মানে যে অস্বস্তিটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। এবং আমি পরিবারের সবাইকে, আমার বাড়ির সবাইকে, হ্যাঁ এই তাঁতের দিকে আকর্ষণটা বেশি করে নিয়ে এসেছি কারণ তাদের সাথে আমি যেভাবে ভুগছি তাদের যেন সেই ভোগাটা না ভুগতে হয়। আর তাঁত শিল্প, এই যে সামনে ধরুন পুজো আসছে, হ্যাঁ এখন তো ঘরে ঘরে ব্যস্ততা, আমাদের বীরভূমেও কিন্তু তাঁত শিল্প আছে দাদা ভাই। আমাদের বীরভূমে, হ্যাঁ এই তাঁতিপাড়াতে আছে একজন, তিনিও তাঁতের কাজ কাজ করেন। হ্যাঁ আর একজন আছেন আপনার মারগ্রাম, হ্যাঁ সেখানেও তাঁতের কাজ হয়। তো এই ধরুন তাঁতের যে জিনিসগুলো সেগুলো, আর এটা তো শুরু করেছিলেন প্রথমে আমাদের

0: জাতির জনক বাপুজি তার সবরমতী আশ্রমে, হ্যাঁ, যখন খাদি আশ্রম গড়ে তুলেছিলেন, হ্যাঁ, সেই সেই থেকেই শুরু, সেই যেটা মানে ইয়েটা, সেই জনপ্রিয়তাটা আরো বৃদ্ধি পাক, আরো এগিয়ে চলুক, তাঁর শিল্পীরা আরো স্বাচ্ছন্দ্যে থাকুক, এইটুকুই প্রার্থনা।
1: ঠিক ঠিক ঠিক, খুব ভালো বললেন। এবং আজকের যে বিশেষ দিন, এই জন্যই কিন্তু আজ আমরা এই বিষয়টি রেখেছি, জাতীয় হস্তচালিত তাঁত দিবস। এবং আপনার কথা সত্যি আমাদের অনুপ্রাণিত করলো, খুব সুন্দর অভিজ্ঞতার কথা বললেন আমাদের। শুনতে থাকুন অনুষ্ঠান।
0: হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: নমস্কার। আমরা আনন্দধারা অনুষ্ঠানে রয়েছি, সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠান। আমাদের ফোন নাম্বার 9434076705। আমাদের আজকের বিষয়ভাবনায় রয়েছে মায়ের দেয়া মোটা কাপড়, যে গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হল। এবার চলে যাই ভিন্ন স্বাদের অন্য গানে। অপুর পাঁচালী ছায়াছবির একটি গান, অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই গানটি শুনব। সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানে। আমাদের ফোন নাম্বার 9434076705। সরাসরি আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে মায়ের দেয়া মোটা কাপড়, এবং তার সাথেই রয়েছে আপনাদের বিভিন্ন পছন্দের ছায়াছবির গান। এবারে চলে যাই ভিন্ন স্বাদের একটি গানে, জীবন রহস্য ছায়াছবির একটি গান, আশা ভোঁসলের কণ্ঠে শুনবেন আপনারা, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

0: কথা বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে রয়েছেন আমাদের সাথে?
1: আমি ধূপগুড়ি থেকে বলছি, জনার্দন সামান।
0: আপনার রেডিও সেট একটু দূরে রাখবেন।
1: হ্যালো।
0: হ্যাঁ, শুনছি, বলুন। আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে মায়ের দেওয়া মোটা কাপড়। আজ জাতীয় হস্তচালিত তাঁত দিবস, সেই জন্যই এই বিষয় ভাবনা।
1: আকাশবাণী অনুষ্ঠান,
0: হ্যাঁ,
1: উপস্থানের মার্জিত ও সুন্দর এবং সুমধুর ভাষা পরিবেশের মাধ্যমে যে পবিত্র মনোমুগ্ধ অঙ্গন তৈরি হয় তা সত্যি প্রশংসনীয়। এই জন্য আমি উপস্থাপক ও আকাশবাণীকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।
0: ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত শোনেন। আপনার যদি আজকের এই বিশ নির্দিষ্ট বিষয় ভাবনায় কিছু বলার থাকে।
1: বলছি, মোটা কাপড় ব্যবহার করা গর্বের, কিন্তু বর্তমানে মোটা কাপড় ব্যবহার দেখাই যায় না। এমনকি সুতির ব্যবহার চোখেই পড়ে না। শাড়ির প্রথা তো বিলুপ্ত হওয়ার পথে।
0: তাঁতের শাড়ি এখনো চলে, অনেকেই তাঁতের শাড়ি ব্যবহার করেন।
1: সুতির ধুতি পাঞ্জাবি বয়স্কদের খুব সম্মানীয় পোশাক। খদ্দের কাপড় আরো দেখা চোখে পড়ে না। আমরা কেমন যেমন বদলে গিয়েছি, এটাই দুঃখ লাগে।
0: ঠিকই, তবুও আমাদের নিজস্ব যে সম্পদ, সেই সম্পদ আরও উন্নত হোক এবং আমরা সবাই সেই তাঁত ব্যবহার করি, এরকম আমাদের সকলেরই ইচ্ছে।
1: আমার একটি গানের অনুরোধ ছিল।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, তুমি ছুটি
0: ছুটি থেকে। হ্যাঁ
1: হ্যাঁ, গানের প্রথম কলি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো হে সুখা।
0: আমার হাত ধরে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর। শুনতে থাকুন, ধন্যবাদ। যে গান আমরা শুনছিলাম

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ভাবনায় মায়ের দেয়া মোটা কাপড়। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন বলুন?
1: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: বিষ্ণুপুর, অনেক দূর থেকে বলছেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে?
1: আপনাদের অনুষ্ঠান আমি এখন প্রায়ই শুনি, আপনাদের প্রোগ্রাম খুবই ভালো লাগে। এই যে আপনারা প্রোগ্রামগুলো নিয়ে আসছেন, তাতে আমাদের যে আমি একজন তাঁত শিল্পী নিজে,
0: আচ্ছা,
1: হস্তচালিত,
0: বাহ,
1: হ্যাঁ, তাঁতের সঙ্গে আমি যুক্ত। এবং
0: হ্যাঁ,
1: আমি আমি আপনাকে এক্ষুনি আপনাকে একটু বোনা শোনাচ্ছি, একটু
0: হ্যাঁ, হ্যাঁ,
1: তারপর আপনাকে
0: অবশ্যই।

0: Ya aussi. হ্যাঁ, একদম
1: এই যে
0: আপনার
1: দাদা,
0: হাতের কাছে রয়েছে, আমরা একবারে
1: হ্যাঁ আমি
0: নিজেরা
1: আমি
0: অনুভব
1: আমি
0: করলাম। হুম
1: হ্যাঁ এই যে তাঁতে আমি আপনাকে আমি তাঁতে বসিয়ে আমি মানে আপনার সঙ্গে কথা বলছি।
0: আচ্ছা,
1: এই যে আমাদের এই হস্তচালিত তাঁত,
0: হ্যাঁ
1: এই তাঁতের দেখুন আমাদের আর্থিক সংকট একটু বরাবরই,
0: হ্যাঁ
1: কারণ আমাদের এই যে তাঁতের কাপড়টা হয়তো আমাদের একটা কাপড় হয়তো 2 দিনে ওঠে,
0: হ্যাঁ
1: একটা কাপড় কিনতে। এবার এই কাপড়টার একটা যে মজুরি সিস্টেম,
0: হ্যাঁ
1: মানে আমাদের যে মজুরি দেওয়া হয় সেটা
0: হ্যাঁ
1: হচ্ছে 400 টাকা,
0: আচ্ছা
1: একটা কাপড়ে 400 টাকা আমাদেরকে দেওয়া হয়। এবং এই যে এর পেছনে কিন্তু আমাদের কিন্তু মহিলাদেরও মানে এই কাজে নিযুক্ত হতে হয়,
0: হুম
1: কারণ যেটা আমরা আমরা কাজটা করব মহিলারা সে তবে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো।
0: ঠিকই
1: তাহলে এই এর সঙ্গে কিন্তু আরেকজন জড়িয়ে গেছে। তাহলে দেখুন একটা কাজের পেছনে আরেকজন জড়িয়ে যাওয়া মানে তার শ্রম শুদ্ধ যুক্ত হয়ে যাচ্ছে,
0: ঠিক ঠিক
1: তাহলে
0: ঠিক
1: এখান থেকে যে আয়টা কমে যাচ্ছে আমাদের, এবং
0: হ্যাঁ
1: এই একটা আর্থিক আয় কমে যাওয়ার ফলে এই নতুন নতুন যে জেনারেশন যারা আমাদের এর পরবর্তী যারা, তারা কিন্তু এই হস্তচালিত তাঁতের দিকে ঝুঁক একদম কমে যাচ্ছে।
0: হ্যাঁ
1: কারণ
0: সেটাই
1: এই এই কাপড়গুলো যদি আমরা এই আমাদের ভারতবর্ষে নয় বিদেশের মার্কেটেও যদি এর চাহিদাটা যদি মানে বাড়ে এবং যদি কেনাকাটা যদি ঠিক মতো ভালো হয়,
0: হুম
1: এখন যেমন আমি আমি যেমন যে এই যে কাজটা করছি দুই দিকে জড়ি আছে, আর জরির ওপরে আমার তসরের যে কাজটা চলছে
0: হুম
1: সেই কাজটা কিন্তু খুব নিখুঁত কাজ, এবং
0: হুম
1: একটা একটা করে আমাকে পাক পাক গুনে গুনে কিন্তু আমাকে কাপড়টা তৈরি করতে হচ্ছে। এই
0: সেটাই
1: কাপড়টা তৈরি করার পেছনে যে আমার শ্রম আর
0: হুম
1: এই আমার যে যে শ্রমের যে মূল্য সেই মূল্যটা ঠিক মতো কিন্তু আমরা পাচ্ছি না, সেই
0: আপনার
1: জন্য
0: আপনার মেশিন, আপনি যে যন্ত্রের সাহায্যে এই কাজটি করছেন, সেটা কি আপনার নিজস্ব, নিজের?
1: এই যন্ত্রটা আমার নিজস্ব, এর যাবতীয় ধরুন কোনো ক্ষতি হলো কিছু হলো কিন্তু আমাকেই মেরামত করে নিতে হচ্ছে, কিন্তু আমাদের এই কাজটা একটা পরাধীন মালিকানার কাছে, মানে আমাদের একজন মহাজনের কাছে আমাদেরকে এই জিনিসটা করতে হয়, এবং
0: আচ্ছা
1: এই মহাজনের মহাজন আমাদেরকে যেটুকু আমাদেরকে পারিশ্রমিক দেয় ওই একটা কাপড় পিছু 400 400 450,
0: হুম
1: সেইটা
0: হুম হুম
1: সেইটাকেই সেইটুকুই আমাদের পারিশ্রমিক। তা
0: ও
1: দাদা ভাই, এই কাজটা এই কালচার জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা ধরে রেখেছি,
0: হুম
1: যদি কোনোদিন মানে আশা রাখবো যদি এই কাপড়ের চাহিদা
0: এ
1: আমরা হয়তো কিছুটা আশার
0: অবশ্যই
1: মুখ দেখতে পাবো। হ্যাঁ
0: অবশ্যই। এবং আজ যেহেতু একটি বিশেষ দিন, আজ কিন্তু
1: হ্যাঁ
0: জাতীয় হস্তচালিত তাঁত দিবস,
1: হ্যাঁ
0: এই যে আপনারা
1: হ্যাঁ
0: যে পরিশ্রমের কাজ করছেন, হাতে এই শাড়িটি তৈরি করছেন বা আপনাদের কাপড় বানাচ্ছেন, এটি যথেষ্ট শ্রমসাধ্য। যাই হোক, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। বঙ্কিম, একটু আপনার পদবিটা বলবেন।
1: হ্যাঁ বঙ্কিম দাস,
0: বঙ্কিম দাস,
1: হ্যাঁ
0: ঠিক। আপনি
1: নমস্কার
0: আপনি
1: নমস্কার নেবেন,
0: হ্যাঁ আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, আপনার
1: হ্যাঁ
0: কথায় আমাদের শ্রোতা বন্ধুরাও অনেক সমৃদ্ধ হলো। নিশ্চয়ই আমরা আশা রাখব যে তাঁতের ব্যবহার, তাঁত শিল্পের চাহিদা আরও বাড়বে, যাতে অন্যান্য যে দ্রব্যগুলো বাজারে রয়েছে তার তুলনায় তাঁতের চাহিদা নিশ্চয়ই বাড়বে, এরকম একটা আশা আমরা করতেই পারি।
1: হ্যাঁ এইটুকু আশাতে আমরা এখন বেঁচে আছি দাদা ভাই, নমস্কার নেবেন, ভালো
0: ধন্যবাদ,
1: থাকবেন।
0: ধন্যবাদ। আমরা যিনি নিজে তাঁত বুনছেন, সেই তাঁত শিল্পীর সাথেও আমরা কথা বললাম আমাদের এই অনুষ্ঠানে। এটি হয়তো আমাদের আনন্দধারার একটি বড় প্রাপ্তি যে সেই শিল্পীও আজ যুক্ত হয়েছেন আমাদের সাথে। বলতে বলতে আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ, বোলপুর বীরভূম থেকে অম্বিকা দি, বলুন আজকে আমাদের বিষয় ভাবনায় মায়ের দেয়া মোটা কাপড়।
2: হ্যাঁ দেখুন, সত্যি আজকে তো বিশ্ব হ্যান্ডলুম দিবস, তো এই হ্যাঁ দেখুন আমাদের তাঁত এমন একটা শিল্প, এই শিল্প কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, বাংলার তাঁতের কাপড়। হ্যাঁ তো যে কোনো দেখুন এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বেশ কয়েকজন শ্রোতা দাদা ভাই আছেন যাদেরকে আমি চিনি, তাঁত শিল্পী, এবং ওনাদের সঙ্গে আমার যোগাযোগও আছে। আমাদের বীরভূমেরই আছেন, নিয়মিত ফোন করেন ওনারা আপনাদের শিলিগুড়ি অনুষ্ঠানেও। তো হ্যাঁ, এই যে আগে বঙ্কিমদা করলেন না,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: ওনাকে আমি চিনি, মানে ব্যক্তিগতভাবে নয়, মানে এই বেতারের মাধ্যমেই আমাদের পরিচয়। আর একজন আছে নিতাই, নিতাই দাস তাঁতিপাড়ার,
0: আচ্ছা হ্যাঁ
2: উনিও
0: হ্যাঁ
2: তাঁত বোনেন, এবং ওনার কাছ থেকে এবারে আমি, উনি আমাকে অনেক শাড়ির নকশা ডিজাইন পাঠিয়েছেন, উনি তসরের উপরের কাজটা করেন আর কি শাড়িতে। হ্যাঁ
0: আচ্ছা
2: তসর শাড়ির উপরে, তো এত সুন্দর নকশা, এত সুন্দর ডিজাইন, হ্যাঁ মানে তাঁতের কাপড়ের সঙ্গে অন্য কোনো শাড়ি। আর আমি সত্যি করি যে কোনো ধরনের তাঁতের শাড়ি পরতেই বেশি ভালোবাসি। হ্যাঁ আমার ওই সিনথেটিক বলুন, ইয়ে বলুন, ওইসব কাপড়গুলো আমি একদমই পরতে পারি না, খুব একটা পরিও না। আমি যদি কাউকে উপহার হিসাবেও দিই, পুজোর সময় যখন কেনাকাটা করি সকলের জন্য আমাকে কিনতে হয়, তো তখন কিন্তু আমি ওই বেশিরভাগ সবাইকে আমি তাঁতের শাড়ি কিন্তু সবাইকে দিয়ে থাকি। কারণ দেখুন এইটা এখন মানে সত্যি করি আমার একটা জিনিস খুব খারাপ লাগে, এইটা ওরা এত কষ্ট করে একটা শাড়ি পরছে কিন্তু সেইভাবে ওরা
0: পাচ্ছে না,
2: দাম পাচ্ছে না, সত্যি করি এইটা আমাদের খুব খারাপ লাগে। তাই সরকার যেমন অন্য সব কিছুরই মানে কৃষকদের যেমন একটা ব্যবস্থা, ভাতা বা ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার যেভাবে করছে, এই তাঁত শিল্পীদের জন্য যদি কিছু করেন সরকার,
0: তাহলে খুব
2: ভাবেন,
0: ভালো হয়।
2: তাহলে মনে
0: ঠিক
2: হয়
0: ঠিক
2: সত্যি খুব উপকৃত হয়
0: ঠিক
2: তাঁত শিল্পীরা।
0: আপনার কথা খুব,
2: কারণ দেখেছি শুধু এইটা যাদের বাড়িতে আছে তাদের বাড়ির মানে মহিলারা সদ্য কিভাবে এইটার পিছনে মানে কষ্ট করেন, সুতো ছাড়ানো থেকে আরম্ভ করে সুতোকে রোদে দিতে হয়, কারণ আমাদের সঙ্গে কথা হয় তো বৃষ্টি হলে এদের খুব শাড়ি অসুবিধা হয়, তো
0: ঠিক ঠিক
2: সেইভাবে যদি সরকার পাশে থাকেন তাহলে সত্যি
0: ভালো লাগে
2: খুব উপকার।
0: আপনার আপনার কথা। আবারও আমাদের পরে অনেকগুলো সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান
2: হ্যাঁ
0: রয়েছে,
2: হ্যাঁ হ্যাঁ
0: সেখানে শুনব। আজ যেহেতু এখন আর আমার হাতে সময় নেই, তাই আপনার কথা এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ আপনাকে,
2: ধন্যবাদ।
0: এভাবেই শ্রোতা বন্ধুরা রয়েছেন আমাদের সাথে। কিছুক্ষণ আগে আমাদের অনুরোধ করেছিলেন শ্রোতা বন্ধু ছুটি ছায়াছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শোনানোর জন্যে, অরুন্ধতী দেবীর সুরকার এই গানটির মধ্যে দিয়েই অনুষ্ঠান শেষ করব আজ।

শেষ হল সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানটি। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান এখন আবহ বার্তা। আলিপুর আবহ দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিমের অনেক স্থানেই খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ জিথি চা বাগান 4 মিলিমিটার, ঝালং পেডং 3 মিলিমিটার করে, রায়গঞ্জ মুনসং মালদা 2 মিলিমিটার করে, আম্ফুমাজিয়ান ঘিস 1 মিলিমিটার করে। আগামীকাল 8ই আগস্ট শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, সিকিমের অনেক স্থানে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহ বার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটিওলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট ভেরি লাইট টু লাইট রেইনফল অকার্ড অ্যাট মেনি প্লেসেস ওভার সিকিম, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট 1 or 2 places over the district of Southern West Bengal. Chief amount of rainfall received so far, Jiti Tea Estate 4 mm, Jhalong Pedong 3 mm each, Raiganj Munsung Malda 2 mm each, Amphumajian Ghish 1 mm each. Forecast for next day, that is 8 August Saturday, light to moderate rain or thunder shower very likely to occur at most places over all district of Southern West Bengal. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over Sikkim. That concludes the general weather bulletin. Please stand for our next announcement in Bengali. Srota Bundura ekhon shandhokalin Siliguri-r ট্রাফিক বুলেটিন। আজ শুক্রবার 7ই আগস্ট, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীর গতির হওয়ার সম্ভাবনা রয়েছে। যানজট ও নির্মাণ কাজের এলাকাগুলি হল দার্জিলিং মোড়, NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড়, NH-10 সালুগাড়া, সাউডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ, শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। আপনাদের সহযোগিতায় আমাদের কাজকে আরও সহজ করে। সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন শুনলেন। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ঘোষণার অব্যবহিত পরেই সরাসরি সম্প্রচারিত মিঠো সুর। সন্ধ্যে 6:40 শুনবেন দোতারায় লোকসুর শিল্পী উপেন রায়। সন্ধ্যে 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8টায় শুনবেন নাটক আবার কাবুলিওয়ালা। রাত 8:35 শুনবেন আধুনিক গান শিল্পী অমরিক সিং আরোরা। রাত 9:30 সরাসরি সম্প্রচারিত গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:30 সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মেঠো সুর। শ্রোতাবন্ধুরা, আপনাদের পছন্দের লোকগান শুনতে এবং আজ যেহেতু জাতীয় তাঁত দিবস, তাই আপনাদের কথা আমরা শুনব এই অনুষ্ঠানে।

জাতীয় হস্তচালিত তাঁত দিবস আজ। 1905 সালের 7ই আগস্ট শুরু হওয়া স্বদেশী আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এবং ভারতীয় তাঁত শিল্পীদের সম্মান জানাতে ভারতে প্রতি বছর এই দিনটি জাতীয় তাঁত দিবস হিসেবে পালিত হয়। তাই এই জাতীয় তাঁত দিবস নিয়ে আপনাদের কথা আমরা শুনব। 9434076705 এই নম্বরে, এবং সাথে আপনাদের পছন্দের শিল্পীদের গানও রয়েছে। তবে অনুষ্ঠানের শুরুতেই একটি বিজ্ঞাপন।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: সরাসরি সম্প্রচারিত মেঠো সুর অনুষ্ঠানে প্রথম গানটি কার্তিক দাস বাউলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানে। আজ জাতীয় তাঁত দিবস, এ প্রসঙ্গে আপনাদের কথা আমরা শুনব। 9434076705 এই নম্বরে, এবং সাথে রয়েছে লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, চলে যাই পরের গানে, পরের লোকগীতি। শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

শ্রোতা বন্ধুরা, আমরা সরাসরি সম্প্রচারিত মেঠো সুর অনুষ্ঠানে রয়েছি। আপনাদের পছন্দের লোকগীতি নিয়ে এবারে শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

আজ 7ই আগস্ট, জাতীয় তাঁত দিবস, এ প্রসঙ্গে আপনাদের কথা আমরা শুনব সরাসরি সম্প্রচারিত মেঠো সুর অনুষ্ঠানে 9434076705 এই নম্বরে। সাথে রয়েছে আপনাদের পছন্দের লোকগান, লোকগীতি। এবারের শিল্পী পাপিয়া।

0: এবারে শিল্পী কুমার শানু। গান শোনার আগে শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, নমস্কার।
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি জলপাই মোড় থেকে বলছি, মানে
0: জলপাই মোড়।
1: জলপেশ মোড়।
0: জলপেশ, জলপেশ মোড় থেকে আপনার নাম বলবেন। হ্যাঁ,
1: বসিরায় আপনাদের এই যে মিঠু সুরের গান টান শুনে এত সুন্দর লাগে, আমি কিন্তু ডেলি শুনি।
0: হ্যাঁ,
1: আপনাদের এই মিঠু সুরের গান, যে বিভিন্ন রকমের গান শুনি, আপনাদের খুব ভালো লাগে, তাই
0: আচ্ছা
1: রেডিও নিয়ে বসি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ, শুনতে থাকুন, আপনার মতামত জানাবেন অবশ্যই।
1: ঠিক আছে, আচ্ছা স্যার, নমস্কার, ভালো
0: নমস্কার।
1: থাকবেন, সুস্থ থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকুন অনুষ্ঠান। এবারে শিল্পী কুমার শানু।

মেঠোসুর অনুষ্ঠানে আমরা রয়েছি। আমাদের আজকের বিষয় ভাবনায় জাতীয় তাঁত দিবস। এ প্রসঙ্গে আর কিছুক্ষণ এই অনুষ্ঠানে রয়েছি আমরা। আপনাদের কথা বলতে পারেন 9434076705 এই নম্বরে যুক্ত হয়ে। লোকগীতি শুনবেন এবারে পূর্ণ দাস বাউলের কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হল আজকের সরাসরি সম্প্রচারিত মেঠো সুর। আজকের বিষয়ভাবনাই ছিল জাতীয় তাঁত দিবস। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন বিজ্ঞাপন।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দোতারাই লোকসুর, শিল্পী উপেন রায়।

দোতারায় লোকসুর শুনলেন শিল্পী ছিলেন উপেন রায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন লাভ লাভ লাভ ছায়াছবির একটি গান, শিল্পী শোভা যোশী, সুরকার বাপ্পী লাহিড়ী।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন সঙ্গম ছায়াছবির একটি গান, শিল্পী মুকেশ, সুরকার শঙ্কর জয়কিষাণ।

0: सताती हूँ, होगा होगा।
1: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন হিম্মতওয়ালা ছায়াছবির একটি গান, কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে, সুরকার বাপ্পি লাহিড়ী।

শ্রোতা বন্ধুরা, এবারেই শুনবেন সত্যম শিবম সুন্দরম ছায়াছবির একটি গান, শিল্পী লতা মঙ্গেশকর, সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: भारतीय साइबर अपराध समन्वय केन्द्रले निजी क्षेत्रका संस्था र वित्तीय क्षेत्रमा कार्यरत व्यवसायीहरूलाई बोस स्क्याम नामक साइबर ठगीबाट सतर्क रहन आग्रह गरेको छ। गृह मन्त्रालयका अनुसार राष्ट्रिय साइबर अपराध उजुरी पोर्टलमा यस्ता घटनाको उजुरी बढिरहेको छ। ठगी गर्नेहरूले वाट्सएप, एसएमएस अथवा इमेल मार्फत जिप फाइल पठाएर तत्काल खोल्न दबाव दिने गरेका छन्। यस्तो फाइल कम्प्युटरमा खोलेपछि उपकरण ह्याक हुने र वाट्सएप खाता नियन्त्रणमा लिएर पीडितको सम्पर्क र समूहमा त्यही फाइल स्वतः पठाइने गरिएको मन्त्रालयले जनाएको छ। भारतले आउने वर्ष पहिलो ग्लोबल साउथ फिल्म महोत्सवको आयोजना गर्नेछ। आज मुम्बईमा ब्रिक्स वेब्स बजार अवधि यसको घोषणा गरियो। फिल्म तथा मनोरञ्जन क्षेत्रमा अन्तर्राष्ट्रिय सहयोगलाई दरिलो बनाउने उद्देश्यले धेरै सम्झौताको पनि घोषणा गरियो। राष्ट्रिय फिल्म विकास निगम एनएफडिसी र भारतीय राष्ट्रिय फिल्म अभिलेखागार सहित धेरै संस्थानहरूले ब्राजिल, रुस र भियतनाम जस्ता देशका सहयोगी संस्थानसित सम्झौतामा हस्ताक्षर गरे। सहभागी संगठनहरूले फिल्म सहनिर्माणको अवसरको पत्तो लगाउनमाथि पनि सहमति व्यक्त गरे। दुई दिवसीय वेब्स ब्रिक्स बजार आज समाप्त भयो। एनएफडिसीका प्रबन्ध निदेशक प्रकाश मागदुमले भन्नुभयो, ब्रिक्स वेब्स बजारमा 20 जना सदस्य र सहयोगी देशका 900 भन्दा अधिक प्रतिनिधिले सहभागिता जनाए। जम्मू कश्मीरका मुख्यमन्त्री उमर अब्दुल्लाले उधमपुर र रियासी जिल्लामा पिउने पानी आपूर्ति तथा ढल व्यवस्थापन सुदृढ बनाउनका लागि 140
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। সরকার ই বাজার বা জেমের মাধ্যমে গত 10 বছরে মোট 20 লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে।
2: जहाँ तक भारत के अपने विधायी मामलों का सवाल है, ये हमारी अंदरूनी मामला है जिसपे हमारी संसद उस पे निर्णय लेती है। मैं आपको यह भी बताना चाहता हूँ कि दुनिया में कई एक ऐसे राष्ट्र हैं जिसमें अमेरिका भी शामिल है, जो विदेशी कोष को, विदेशी फंड्स को विनियमित करते हैं।
1: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত অনুষ্ঠানের ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা নেই। সরকার এ ধরনের অনুষ্ঠানে কথিত বক্তব্য সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি।
3: I have already stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity, and government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh.
1: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গত রাতে টেলিফোনে কথোপকথনের বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। ইসরায়েলের দিক থেকেই ফোন কলটি করা হয়েছিল। সে দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক বিদ্যমান বলেও শ্রী জয়সওয়াল উল্লেখ করেছেন। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। যে কোনো প্রয়োজনে সহায়তার জন্য 24 ঘন্টা হেল্পলাইনও খোলা হয়েছে। গত কয়েক মাস ধরেই এই হেল্পলাইনগুলি চালু রয়েছে। আন্তর্জাতিক জলপথ নিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে বলে তিনি জানান। নাগরিক পরিকাঠামো, যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত ফের একবার আবেদন জানিয়েছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির উপর লক্ষ্য রেখে চলেছে। ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলনের আয়োজনের বিষয়ে সরকার আগ্রহী। যত দ্রুত সম্ভব এই সম্মেলনের সম্ভাব্য দিনক্ষণ স্থির করা হবে বলেও জয়সওয়াল জানান। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্য দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর সীমা শুল্ক বৃদ্ধি করেছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশমন্ত্রী। সরকার বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আজ লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান, ইউএনএসসি স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে, যাতে উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণী বিশ্বের প্রতিনিধিত্ব আরও সম্ভবপর হয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ স্তরেও স্থায়ী সদস্য পদের বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা চালানো হয়েছে। ইউএনএসসির পাঁচ স্থায়ী সদস্য দেশ সহ বিভিন্ন দেশের কাছেও মন্ত্রকের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে বলে কীর্তিবর্ধন সিং জানান। লোকসভায় ছাড়পত্র পাওয়ার পর সংসদে আজ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল এমএসএমইগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইগুলির কাছ থেকে পণ্য ও পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে সমস্ত বিলের অর্থ ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম বা ট্রেডসের মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে বিষয়টি সালিসির মাধ্যমে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের শহীদ এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সভায় এই উপলক্ষে নিরবতাও পালন করা হয়। পরে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর শ্রী রাধাকৃষ্ণন চিৎকার চেঁচামেচির মধ্যে শূন্যকালের কাজ শুরু করেন। বেশ কিছু সদস্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার জন্য উত্থাপনের দাবি জানান। হৈহট্টগোলের মধ্যেই সভা প্রথমে দুপুর 12টা এবং পরে দিনের মতো মুলতবি হয়ে যায়। লোকসভাতেও সকাল 11টায় অধিবেশনের শুরুতে অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, নিরাপত্তাকে ভারতীয় রেল পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, গত কয়েক বছরে গৃহীত বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের জন্য রেল দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার মতো ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, 2015-16 সালে যেখানে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল 135, 2026-27 আর্থিক বছরে তা এ পর্যন্ত নেমে 2-এ এসেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার ই বাজার বা জেমির মাধ্যমে গত 10 বছরে মোট 20 লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। সরকারি ক্রয় ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা, দক্ষতা এবং সুশাসনের মাধ্যমে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে 2016 সালের 9ই আগস্ট জেম চালু হয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে জেমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কুমার জানান, 2016-17 অর্থবর্ষে জেমের মাধ্যমে ব্যবসার পরিমাণ ছিল 422 কোটি টাকা। গত এক দশকে তা বেড়ে 20 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। আইআইটি দিল্লির এক সমীক্ষা অনুযায়ী জেমের মাধ্যমে বিক্রি হওয়া 74% পণ্যের দাম অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ইন্ডিয়া মার্টের তুলনায় অনেকটাই কম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালে জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। 3টি সন্ত কবির এবং 19টি জাতীয় হ্যান্ডলুম পুরস্কার সহ 22টি সম্মান আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি জানান, সরকারের গৃহীত উদ্যোগের ফলে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত উপভোক্তাদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে যাচ্ছে।
4: हमारे हथकोता सेक्टर में भारत की रूरल परिवहन इकोनॉमी का सबसे सुंदर और मानवीय उदाहरण बनने की संभावनाएं बलबती हुई। महत्वपूर्ण हैंडलूम क्लस्टर्स को आधुनिक प्रौद्योगिकी और सामूहिक प्रशिक्षण विधियों से जोड़ा जा रहा है। बुनकरों की आय बढ़ाने के लिए अनेक पारदर्शी उपाय

0: सरकार ने हाथ में लिए हैं। बुनाकारों को उनकी मेहनत का पूरा लाभ सीधे मिलने के रास्ते खुले हैं।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপাত ক্যাম্পাসের এআই ক্ষমতা সম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরমপ্রজ্ঞার সূচনা করবেন। পশ্চিমবঙ্গে আগামী 16 ও 17 সেপ্টেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আয়োজন করা হবে। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 33তম এই বিজ্ঞান কংগ্রেসে দেশ বিদেশের বিজ্ঞানের গবেষক ও ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে আগামীকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9 থেকে 14 আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা জালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসানে আয়োজিত এই প্রতিযোগিতায় রক্ষিতা আজ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় তানভি শর্মাকে হারিয়ে দেন। অন্যদিকে শীর্ষ বাছাই হিনা আকেচিকে হারিয়ে অস্মিতা সেমিফাইনালে পৌঁছেছেন। আগামীকাল অস্মিতা এবং রক্ষিতা একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়েছে। লোকসভায় ছাড়পত্র পাওয়ার পর সংসদে আজ এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।

গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন নাটক আবার কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কাবুলিওয়ালা অবলম্বনে রচিত বেতার নাট্যরূপ, পার্থ চৌধুরী, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। রাত 8:35 শুনবেন আধুনিক গান, শিল্পী অমরিক সিং অরোরা। রাত 9:30 সরাসরি সম্প্রচারিত গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা করছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আগামী 16 ও 17 সেপ্টেম্বর কলকাতায় আয়োজন করা হবে। সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের থানায় ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। এদিকে বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লিগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 1-2 গোলে ভবানীপুর ক্লাবের কাছে পরাজিত। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতি প্রসারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আজ নতুন দিল্লিতে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
1: হাজারো বর্ষে হতকর্তা ভারতকে প্রকৃতিপোষক সভ্যতা কি বিকাশ যাত্রা কা অভিন্ন হিসা রাহা হয়। ইসমে হামারে রাষ্ট্র কি অসাধারণ বিবিধতা দিখাই দেতি হতকদা ক্ষেত্র সে রোজগার, মহিলা সশক্তিকরণ, কলা সংস্কৃতি আর প্রকৃতি প্রেম কো বাড়াওয়া মিলতা হয়।
0: রাষ্ট্রপতি জানান, দেশে তাঁত শিল্পের সঙ্গে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত আছেন, যার মধ্যে 25 লক্ষই মহিলা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় তাঁত দিবস পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি অন্তত একটি করে তাঁত সামগ্রী কিনে সেটির ভিডিও দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে বলেন, যাতে তাঁত শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়। এদিকে রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা করছে। কলকাতায় জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, তন্তুজের মাধ্যমে মেলার আয়োজন করা হবে।
2: আমি তন্তুজকে বলবো একটা মেলার আয়োজন করার জন্য, এবং ওখানে যাতে তাঁতিদের চোখের চিকিৎসা হয়, ফ্রি পরিষেবা, একটা স্বাস্থ্য মেলাও করে দেবো।
3: করে যে কার্ড সেটা দেওয়া হবে, যারা কার্ড পাবে না, আমাদের মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রী কার্ড হিসেবে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে।
0: তিনি জানান, তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে তাঁতের হাটের আয়োজন করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দিতে আগামী 16 আগস্ট থেকে তাঁত শিল্পীদের আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। শ্রী দিন্দা অভিযোগ করেন, পূর্বতন সরকারের আমলে তাঁত শিল্প শিল্পীরা চরম অবহেলিত হয়েছেন, বর্তমান সরকার তাদের সমস্যা খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করবে। নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ায় আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় তাঁত দিবস পালিত।

0: হয়। প্রবীণ তাঁত শিল্পীরা জানান, একসময় এই দিন ছিল তাদের গর্বের উপলক্ষ, কিন্তু এখন কম মজুরি ও কাজের অনিশ্চয়তায় সেই আনন্দ অনেকটাই ম্লান। ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজিতে অঙ্কন কুইজ প্রদর্শনী, ফ্যাশন শো ও তাঁতবস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রবীণ তাঁত শিল্পীদের দেওয়া হয় সম্বর্ধনা। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর তার নিজের কেন্দ্র ভবানীপুরে এক মিছিলে অংশ নেন। বিকেলে আলিপুরের গোপালনগর মোড়ের সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন তিনি। পূর্বতন সরকারের সমালোচনা করে শুভেন্দু বলেন, তাদের আমলে কখনোই হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নেয়নি রাজ্য।
1: বিগত দিনে পশ্চিমবঙ্গের সরকার যারা চালাতেন তারা হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হতেন না। এইবার প্রথম জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার আপনারা তৈরি করেছেন। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং আজকে তার সূচনা হলো।
0: রাজ্য সরকারের উদ্যোগে আগামী সোমবার কলকাতার নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত একটি কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হবে বলে শুভেন্দুবাবু জানান। সকলকে তিনি এই কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ এই মিছিলে অংশ নেন। স্বাধীনতা দিবসের প্রাককালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে আগামীকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9 থেকে 14 আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামের নানান দুর্লভ স্মারক। রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আগামী 16 ও 17 সেপ্টেম্বর নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। বিধাননগরে আজ এই উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন। তিনি বলেন, রাজ্যে বাংলা ভাষায় বিজ্ঞানের প্রসার ঘটানো এবং এরাজ্য থেকে ভিন রাজ্য ও বিদেশে চলে যাওয়া মেধাবী ছাত্রছাত্রীদের আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার।
2: কলকাতা বায়োটেক পার্ক এবং কালিম্পং এর প্রস্তাবিত স্যাটেলাইট বায়োটেক পার্কের মাধ্যমে আমাদের রাজ্যে স্থিত এই মেধা যাতে বাংলায় ফেরত আনতে পারি, দেশকে আবার পুনরায় বাংলার বুকে অধিষ্ঠান করায় আমাদের লক্ষ্য। বাংলা ভাষার মাধ্যমে আগামী দিনে উচ্চ বিজ্ঞান শিক্ষার কঠোর পাঠন গবেষণা হবে, অভিসন্দর্ভ বা লেখা হবে বাংলা ভাষা।
0: ভবিষ্যতে এই রাজ্য যাতে বিজ্ঞান ও প্রযুক্তির পীঠস্থান হয়ে ওঠে সেটাই বিজ্ঞান কংগ্রেসের উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী জানান। আয়ুষ্মান ভারত, জনগণনা, প্রধানমন্ত্রী সূর্যঘর, ভিভিজি রামজি আইন 2025 সহ ভারত সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং প্রধান প্রধান ফ্ল্যাগশিপ উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি আজ বীরভূমের আবদারপুরে জেলার সাংবাদিকদের নিয়ে এক কর্মশিবিরের আয়োজন করে। বার্তালাপ নামে অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং সুস্থায়ী জীবিকা প্রদানে ভিভিজি রামজি আইনের প্রভূত সম্ভাবনা রয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো এবং কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভি কে রেড্ডি সোশ্যাল মিডিয়ার যুগে প্রামাণিক তথ্যের ক্রমবর্ধমান গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে বীরভূমের সিএমওইজ ডাক্তার শুভব্রত ঘোষ আয়ুষ্মান ভারতের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। বীরভূমের লিড ব্যাংক ম্যানেজার নীরজ কুমার নাগরিকদের ক্ষমতায়নে আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা তুলে ধরেন। স্বাগত ভাষণ দেন প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার সহকারী নির্দেশক শ্রীজাতা সাহা শাহু। অবনীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী উদযাপন এবং 22শে শ্রাবণের প্রাক সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আজ বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ কবির গানে রামনাম শীর্ষক এক আলোচনার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তন্ময় ভট্টাচার্য, কাটিয়াও কলেজের ইতিহাসের অধ্যাপক রবি রঞ্জন সেন এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সন্দীপ কুমার মণ্ডল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের নদিয়ার করিমপুরের হোগলবেড়িয়া থানায় ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 21 জুলাই মহুয়াকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেন, তবে তদন্তে সহযোগিতার জন্য 14 আগস্ট বেলা 3টের সময় তাকে হোগলবেড়িয়া থানায় সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশ যথাযথ। অন্যদিকে বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 5 আগস্ট তার বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে একটি করে মামলায় তাকে আগাম জামিন মঞ্জুর করা হলেও আরও 4টি FIR দায়ের হয়েছে সুমিতের বিরুদ্ধে। রবীন্দ্রনগর থানা থেকে তাকে সমন পাঠানো হয়েছে। গ্রেপ্তারির আশঙ্কা থেকেই রক্ষা কবচ চেয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন সুমিতের আইনজীবী। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, অভিষেক ব্যানার্জিও তার আত্মসহায়ক যে ধরনের কাজ করেছেন, ধীরে ধীরে তার নিদর্শন সকলেরই সামনে আসছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়কের এক প্রতিনিধি দল SIR ট্রাইব্যুনালের পরিকাঠামো সম্প্রসারণ এবং ধর্মীয় স্থানে লাউডস্পিকার অপসারণের বিষয় নিয়ে নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ঋতব্রত জানান, জোকায় একটিমাত্র ট্রাইব্যুনাল থাকায় প্রত্যন্ত জেলার মানুষের পক্ষে আবেদন বা শুনানিতে অংশ নেওয়া অত্যন্ত কঠিন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লিগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড FC-র মুখোমুখি। শেষ পাওয়া খবরে ইস্টবেঙ্গল 2-0 এগিয়ে। এদিকে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 1-2 ভবানীপুর ক্লাবের কাছে পরাজিত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর শুনুন খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক আবার কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কাবুলিওয়ালা অবলম্বনে রচিত বেতার নাট্যরূপ পার্থ চৌধুরী, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।

যারা দূর থেকে আমার কথা শুনছেন, আপনাদের সকলকে আমার সালাম। জানি আমাকে আপনারা ঠিক চিনতে পেরেছেন। হ্যাঁ বাবু সাহেব, আমি আফগানিস্তান থেকে মেওয়া এনে আপনাদের মুলুকে সওদা করি। আরো ঠিকঠাক বললে কাবুল আমার মুলুক আছে। আপনারা তাই তো আমাকে কাবুলিওয়ালা বলে চিনেন। হ্যাঁ ঠিক বলছি তো।

0: Who's up?
1: एकदम ठोके গেছি শুধু হাঁটছি আর হাঁটছি সেই কবে থেকে মহিনা সালের হিসাব নাই হাঁটছি আর খুঁজছি কিন্তু মিলছে না আমার জিগারের টুকরা আমার বেটি লৈলাকে সেই কবে কার কথা এখানকার জেল থেকে ছাড়া পেয়ে মুলুকে ফিরলাম বেটির খোঁজে পুরা আফগানিস্তান ছানবিন করলাম লেকিন বেটিকে পেলাম না বাবু সাহেব পেলাম না তারপর থেকে খুঁজেই চলেছি মাঝখানে কত সময় বিতে গেল জানি না বাবু সাহেব তার মধ্যেই হঠাৎ রুশি হামলাবাজেরা দখল নিল পুরা দেশের বেপরোয়া হামলা চালিয়ে খতম করে দিল হাজার হাজার আফগান নওজওয়ান।

যে শুনতে পাচ্ছেন গুলি বোমের আওয়াজ? না না না, আপনারা শুনবেন কি করে? কিন্তু আমি শুনতে পাই বাবু সাহেব, কানে ধরা আছে সেই সব ভয়ঙ্কর আওয়াজ। 10 বছর ধরে চলল লড়াই, আফগান মুজাহিদিনরা সিনা টান করে লড়ে গেল, শেষে রুশি বাহিনী পিছে হটে দেশে ফিরল। কিন্তু আমার লায়লা, লায়লা কোথায় হারিয়ে গেল বাবু সাহেব, কোথায় হারিয়ে?

0: কে কে কে কে কে ডাকছে আমাকে?
1: কাবুলিওয়ালা, আমি ডাকছি তোমায়।
0: মিনি বিটিয়া, এই কোথায় তুমি?
1: এই তো এখানে।
0: খোকি খোকি, আমার খোকি, কেমন আছো খোকি?
1: কেমন আবার, ভালোই তো আছি। তোমার কিচ্ছু মনে থাকে না, এই তো সেদিন কথা বলে গেলে, কত আখরোট পিস্তা বাদাম দিয়ে গেলে।
0: ঠিক ঠিক, একদম বলাকার আছি আমি।
1: তোমার ওই ছোলায় কি আছে কাবুলিওয়ালা?
0: হাতি আছে, হাতি।
1: ধুর বকারাম, এইটুকু ছোলায় হাতি থাকতে পারে নাকি?
0: হ্যাঁ, সেই বাত, হাতি কি করে থাকবে?
1: কাবুলিওয়ালা, একদিন আমাকে তোমার সাথে নিয়ে যাবে? তোমার সঙ্গে ঘুরে ঘুরে পিস্তা বাদাম বেচবো, আর সুর করে বলবো হিং হিং, বলো না, তারপর বলো না।

মিনি বিটিয়ার কথা মনে হলে আখমে পানি চলে আসে বাবু সাহেব। আমার লেলার জন্য বুকের ভিতরটা এবার ঠিক আমাকে আরো ভালো করে চিনতে পারছেন আপনারা। হ্যাঁ বাবু সাহেব, আপনাদের রবি ঠাকুর আমাকে বাংলা মুলুকে নিয়ে এলো। পুরা বাংলা মুলুক আমাকে চিনে তার দয়ায়। মিনি আর লয়লাকে একসাথে জুড়ে তিনি সব আব্বার বুকে ওদের জায়গা করে দিলেন। পুরা দুনিয়া জুড়ে ওনার দুনিয়াদারি। সালাম ঠাকুর, হাজারো হাজারো সালাম। আফগানিস্তান আমার জন্মভূমি, আফগানিস্তান। তো বাবু সাহেব, যদি আজকের সময়ে আমার মুলুকের কথা বলি তাহলে সেটাও ভালো লাগবে না আপনাদের? আমারও লাগে না ভালো। তালিবানি শাসন চলছে এখন। এই তালিবানরা জোর জবরদস্তি করে হুকুমত চালাচ্ছে। মুলুকের মানুষের মন মর্জির তোয়াক্কা করছে না ওরা। মজহবের নামে, শরিয়তের নামে জুলুম করছে আম জনতার উপর। জানি না জানি না বাবু সাহেব, কবে শেষ হবে এসব? কবে ইনসানিয়তের কানুন লাগু হবে? লেলাকে তাহলে ফিরে পাবো? লেলা।

0: চলুন বাবু সাহেব, আবার পুরানা সময়ে ফিরে যাই। সেদিন মিনিকে দেখতে দিল চাইছিল, তো হাজির হলাম। বাবু সাহেব, বাবু সাহেব,
1: কে?
2: আরে রহমত, তুমি? কি ব্যাপার, কবে দেশ থেকে ফিরলে?
0: আজই ফিরলাম বাবু সাহেব।
2: এবার এত তাড়াতাড়ি ফিরে এলে যে, অন্যান্য বার তো দু মাস কাটিয়ে আসতে।
0: হ্যাঁ বাবু সাহেব, এবার থাকা হলো না বেশি দিন, ঘরের খরচাপাতি দিতেই এবার যেতে হয়েছিল। ওখানে একটু অসুবিধা হলো, খবর পেয়ে তাই যেতে হলো দৌড়ে।
2: তোমার মেয়ে ভালো আছে তো?
0: হ্যাঁ আছে ভালোই, তবে এখনো বাচ্চি তো, ভালো মন্দ বয়ান করতে পারে না।
2: তোমার রিশতেদার ঠিকমতো দেখাশোনা করে তো? মানে বাচ্চাদের যত্ন আত্তি তো সবাই ঠিকঠাক নিতে পারে না, তাই কথাটা বললাম।
0: একদম সহি বাত বলেছেন বাবু সাহেব, তবে আমার এই রিশতেদার ভালোই দেখভাল করে।
2: হ্যাঁ, তাহলে তো মেয়েটা আনন্দেই আছে বলো?
0: তা আছে, লেকিন আমি রোভাব কেউ ভরাতে পারে না বাবু সাহেব, আব্বুও না।
2: তা ঠিক, তবে এসব নিয়ে বেশি ভেবো না রহমত, তাতে দুঃখই বাড়বে, সুরা হবে না কিছু।
0: ঠিক বলেছেন বাবু সাহেব, একদম ঠিক। বাবু সাহেব, মিনিকে দেখছি না?
2: ও তো স্কুলে, ভোলা গেছে আনতে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে।
0: কিন্তু আমি তো আজ আর ঠেরতে পারবো না বাবু সাহেব, উসুলিতে বেরোতে হবে। খোকির জন্যে এই যে কিছু মেওয়া এনেছি বাবু সাহেব, ও আসলে দিবেন ওকে।
2: না রহমত, এভাবে তুমি আর কিছু আনবে না, আর যদি আনো পয়সা নিতে হবে।
0: মিনি বিটিয়ার সঙ্গে সৌদা করব? না বাবু সাহেব, পারবে না।
2: আহা, এটা তোমার রুটি রুজি, পয়সা না নিলে চলবে কেন?
0: না না না বাবু সাহেব, নিজের বেটিকে মেওয়া দিয়ে পয়সা নিতে আমি পারবে না।
3: কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, টুকি!
0: আরে আরে খোকি, কোথায় তুমি? আমি দেখতে পারছি না খোকি।
3: টুকি!
0: টুকি! লেকিন কোথায় তুমি? আমি দেখতে পারছি না, কোথায় লুকালে খোকি? এবার দেখে ফেললাম, দরওয়াজার পিছে আছো, ঠিক বললাম কি না?
3: না, একদম না।
0: তাহলে তুমি বারান্দার টেবিলের তলায় বসে আছো।
3: ধুর বোকারাম, এই তো আমি। কাবুলিওয়ালা, তুমি না একদম আমাদের ভোলার মতো।
0: ভোলা? সে আবার কে আছে?
3: ওহ, তোমাকে নিয়ে আর পারি না। ভোলা আমাদের বাড়ির সব কাজ করে, বাজার করে, দুধ

0: তো কি করলো সে
1: জানো তো? ওনা কাককে কৌয়া বলে।
0: সো তো ঠিকই বলে খোকি, কৌয়া একটু চিড়িয়া।
1: সেই জন্য তো তুমিও ওদের মতো পোকারাম।
0: ঠিক, একদম ঠিক। আমার খোকি বললো তো আমি 100 বার বোকারাম হলাম। জানো খোকি, তোমার দেরি দেখে আমি ভাবলাম কি খোকি বোধ হয় শ্বশুর বাড়ি চলে গেল।
1: তুমি বুঝি রোজ শ্বশুর বাড়ি যাও?
0: নেই নেই, আমি কবি শ্বশুর বাড়ি যাবে না, আমি শ্বশুরকে মারবে, খুব মারবে।

তারপর তো আপনারা জানেন সব, এক গদ্দারকে সবক সিখাতে জিন্দগি কা সবসে বড়া গুনা করলাম। ওই কমবখত রুপিয়া উধার লিয়ে ইনকার করলো কি ও রুপিয়া লে নাই। বাবু সাহেব, খুন পসিনা দিয়ে কমানো রুপিয়া জরুরতের সময় দিলাম ওকে, কিন্তু ওই বেইমান মহিনার পর মহিনা সুদ না দিয়ে ভেগে থাকতো। এই রকম করলে আমার চলবে কেন? মেওয়ার সৌদা আর সুদের কারবার দিয়ে আমার রুটি রুজি আর বরদাস্ত হলো না। একদিন ওর ডেরায় হাজির হলাম খুব সকালে, তখনও অন্ধার ছিল।

0: जाने ही मेरे दिताम, लेकिन चिल्ला मिलते मोहल्लार परुसान साहब आमा के धोरे फेलो। तुरंत अंग्रेज पुलिस भी ऐसे गेलो, धोरे लिए गेलो पुलिस चौकी थे, थाना थे के कचारी, फिर कचारी से थाना। এই রকম করে বিচার চলল সাত দশ দিন। কসুর কবুল করলাম, লম্বা সাজা হল, জেলে কেটে গেল জিন্দেগির অনেকগুলো সুনহেরা সাল। বাবু সাহেব, জেলের ভিতর আর এক দুনিয়া দেখলাম। ওখানে যারা সাজা খাটছে তাদের ভিতর অনেক আদমি কোনো গুনাহ করে নাই বাবু সাহেব, তবু সাজা খাটছে। এ কেমন বিচার বলেন আপনারা? ওদের জিন্দেগি থেকে ভালো সময়গুলো চুরি হয়ে গেল বাবু সাহেব, তার কোনো বিচার হল না। যারা বিচার করে সাজা দিল তারা খুশির জিন্দেগি বিতাল, আর বেকসুররা জেলে পচে মরল। খোদা, তোমার দুনিয়ায় এই জুলুম আর কতদিন? জানেন বাবু সাহেব, ওখানে কয়েদিদের সঙ্গে মিশে মনে হয়েছে, আরে এ তো নেক ইনসান, বাহার মে কবি নেই দেখা হমনে, ছাতি ফেটে আঁখ সে পানি আসত বাবু সাহেব। এক এক জন কয়েদির দুঃখ ভরা দিলের কথা যখন শুনতাম।
1: রহমত চাচা,
0: ওই যে ডাক শুনছেন, ওর ঘর ও কাবুল মুলুকে, এখন 222 নম্বর সেলে কয়েদ খাটছে।
1: রহমত চাচা,
0: যাই দেখি কি বলে।

0: আসফাক, বল ভাতিজা, বুলালি কেন?
1: রহমত চাচা, শুনলাম তুমি খালাস পাবে।
0: হ্যাঁ, আমিও শুনলাম। জানি না কথাটা সাচ কিনা।
1: একদম সাচ চাচা, আমি নিজের কানে শুনলাম। খুদ জিলার সাহেব বলছিল হেড ওয়ার্ডেনকে, আজ সবেরে গিনতির সময়।
0: কানুনে শোনা কথার কোনো দাম নাই রে ভাতিজা। কলমের টানে কানুন লাগু ভি হয়ে ফির ওই কলমের এক খোঁচায় কানুন বাতিল হতে ভি সময় লাগে না।
1: শুভ শুভ বলো চাচা, আমার দিল বলছে খালাস হবেই তোমার।
0: হলে ভালো, দোয়া কর আমার জন্য।
1: বেফিকার রাহো চাচা, তোমার মতো নেক ইনসানের জন্য সিফ হাম নাহি, হাম সব মিলকে দোয়া মাংবো আল্লাহর কাছে।
0: সে আমি জানি রে আসফাক, আমার জন্য তোদের প্যার দর্দ সব মাসুস করি হার বক্ত। ভালো থাকিস তোরা।
1: একটা কথা বলবো চাচা।
0: হ্যাঁ হ্যাঁ বল
1: চাচা। মুলুকে চলে গেলে তোমার সঙ্গে আর দেখা হবে কিনা কেয়া মালুম, আমিও কবে ছাড়া পাবো তাও জানি না।
0: আসফাক, তোমার ভি রিহা হবে একদিন।
1: ততদিন বিবি বাচ্চা জিন্দা থাকবে কিনা মালুম নাই চাচা। কাবুলে ফিরে ওদের যদি একটু তালাস লাও বহুত মেহরবানি হবে। কতদিন আমার বাচ্চিটার কোনো খবর জানি না, জিন্দা আছে নাকি ওরা তাও।
0: আসফাক হোসলা রাখ, জরুর জিন্দা আছে, আমি তালাশ করে বার করব ওদের।
1: বেটিটার আব্বা আব্বা ডাক শুনতে দিল করছে চাচা, কতদিন ওর মিঠা বুলি কানে বাজে না।
0: আসফাক, এক বাত বার বার দোহরাচ্ছিস কেন? ওয়াদা করলাম পুরা মুলুক ছানবিন করে ওদের বার করবই। ইয়ে মেরা আফগানি জবান। এই কথা যখন আসফাককে দিয়েছিলাম তখনও বিশ্বাস

তো কি আমার লায়লা আসফাকের ভীতি সব পাইকে বার করব, কিন্তু আজ ওদের কোনো খবর নাই। আসলে মুলুকটা তো পাল্টে গেল, নয়া জমানা নয়া শাসন সব গোলমাল করে দিল। তবে এখনো হোসলা মজবুত আছে আমার এই দিলে, খুঁজতেই হবে, খুঁজতেই হবে, খুঁজতেই হবে।

0: কবে ছাড়া পেলে?
1: আজই বাবু সাহেব,
0: খুব রোগা হয়ে গেছো তুমি। আগের সে চেহারা নেই, ওজনও কমেছে অনেকটাই।
1: হ্যাঁ বাবু সাহেব, লম্বা সময় জেলের ভিতর কয়েদিকা জিন্দেগি কাটালাম, উমর ভি বেড়ে গেল, বিচ মে ভারী বিমারি ভি হল, বদন তো বেহাল হবেই।
0: হ্যাঁ তা তো বটেই, যা ঝড়ঝাপটা গেল তোমার উপর দিয়ে।
1: হ্যাঁ সব আল্লাহর মেহরবানি।
0: এখন নিশ্চয়ই দেশে ফিরে যাবে, কবে যাবে ঠিক করেছো কিছু?
1: হাওর চার পাঁচ দিনো মে রমজান খতম হবে, সোচা ঈদের পর দিন রওনা দিব।
0: বাহ খুব ভালো, কিন্তু আজ যে তোমার সঙ্গে আর কথা বলতে পারবো না, একটু ব্যস্ত আছি। মুলুকে যাওয়ার আগে একদিন এসো।
1: লেকিন জুবান দিতে পারছি না বাবু সাহেব, কোশিশ করবে আমি। বাবু সাহেব একবার খোকিকে দেখতে পাবো না, দিল চাইছে, কত সাল হয়ে গেল দেখলাম না ওকে।
0: কিন্তু এখন তো বাইরে বেরোতে পারবে না রহমত।
1: পারবে না?
0: হ্যাঁ
1: কেন বাবু সাহেব, ওর তবিয়ত ঠিক আছে তো?
0: না না ও সুস্থই আছে, তবে আজ দেখা করার একটু অসুবিধে আছে, মানে আজ কিছু নিয়মকানুন পালন করতে হচ্ছে তো ওকে, তাই বাইরে বেরোনোটা।
1: তাহলে আমি আসি বাবু সাহেব। এই যে যাওয়ার আগে খোকির জন্যে আনা এই মেওয়াগুলো খোকিকে দিবেন, খোকির পছন্দিদা খেজুর ভি আছে, বলবেন ওকে।
0: আহা আবার এসব কেন রহমত? রহমত তোমাকে বলেই ফেলি, আজ আমার মিনির বিয়ে, মানে শাদি। দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি আজ একবার দেখেই যাও ওকে। মিনি তোমার ছোটবেলার বন্ধু এসেছে দেখা করতে, একবার তুই বাইরে এসো মা। একটু অপেক্ষা করো রহমান, আসবে মিনি, দেখে যাও ওকে। রহমত রহমত দেখো তো চিনতে পারো কি না?
2: আরে এটা আমার খোকি বাবু সাহেব, সেই খোকি, এতো বড় হয়ে গেল খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবি?
0: রহমত রহমত লজ্জা পেয়েছে, যাও তুমি ভেতরে যাও মিনিমা, যাও
1: যাও যাও যাও, অন্দর যাও অন্দর যাও অন্দর যাও। তার মানে আমার লেলা ভি এত বড় হয়ে গেল। ও কি আমাকে চিনতে পারবে বাবু সাহেব? যদি না চিনে আমার জিগারের টুকরা, আমাকে যদি না চিনে, বলেন না বাবু সাহেব, বলেন বলেন, চিনবে তো? এই যে এই যে এই যে বাবু সাহেব, এই যে এই যে লাইলার হাতের ছাপ, সব সময় ছাতির পকেটে রাখি সিনার উপর, এ তো যত্ন করি, আর ও আমাকে চিনবে না বাবু সাহেব? বলেন না বাবু সাহেব, চিনবে না?

পুরো আফগানিস্তান ছানবিন করে ফেললাম, কোথাও পেলাম না আমার বিটিয়াকে। চলার পথে আরো অনেক আব্বাকে পেলাম, আমার মতো যারা আপনার বিবি বিটির তালাশ করছে। জানেন বাবু সাহেব, দুঃখ আমার একার লয়, রাখতে আমার মতো দুঃখী সাথী মিলল অনেক, তবে তালাশ জারি আছে। বরসের পর বরস, সদীর পর সদী, এক দেশ থেকে অন্য দেশ পার হয়ে এই চলা জারি থাকবেই বাবু সাহেবরা। বাপ আর বেটির রিস্তা আর সময় জিন্দা থাকে, আর তাই তো আমার খোঁজ চলতেই থাকবে, চলতেই থাকবে। এই চলার মধ্যেই জিন্দা থাকবে লয়লারা, আমার জিগারের টুকরাগুলো, জিগারের টুকরাগুলো।

0: এতক্ষণ শুনলেন নাটক আবার কাবুলিওয়ালা, গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপান্তর পার্থ চৌধুরী, বিভিন্ন ভূমিকায় কাবুলিওয়ালা পার্থ চৌধুরী, মিনির বাবা আনন্দ ভট্টাচার্য, আনসারি কুন্তল ঘোষ, আসফাক সঞ্জীব ঘোষ এবং মিনি ঝিল্লি ঘোষ, নির্দেশনা পার্থ চৌধুরী, শব্দগ্রহণ ও সম্পাদনা দেবমিত্রা রাহা, প্রযোজনা সুবীর দাশগুপ্ত, আকাশবাণী শিলিগুড়ি।
1: এতক্ষণ শুনলেন নাটক আবার কাবুলিওয়ালা। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন বিজ্ঞাপন।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: শ্রোতা বন্ধুরা,

অমরিক সিং আরোরার কণ্ঠে আধুনিক গান শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায় এলে প্রভাত আজি মুদেছে আঁখি বাতাস বৃথা যেতেছে ডাকি নীলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কেঁদিল মেলে কুজনহীন কানন ভূমি দুয়ার দেয়া সকল ঘরে একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম সমুখ দিয়ে স্বপন সম যেও না মোরে হেলায় ঠেলে। রবি ঠাকুরের কবিতা দিয়েই শুরু হল আজকের গানে গানে। শ্রাবণের শেষ সন্ধ্যায় প্রায় উপস্থিত হয়েছি আমরা, আর শ্রাবণ মানেই বাইশে শ্রাবণের সেই আকুতি, কারণ যেদিন আমরা হারিয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাঙালি সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এটি অত্যন্ত শোকাবহ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। 1941 সালে এই দিনটি ছিল 7ই আগস্ট, যদিও এবছর 8ই আগস্ট। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণকে স্মরণে নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হল সরাসরি সম্প্রচারিত গানে গানে। আমাদের আজকের বিষয়ভাবনায় রয়েছে শ্রাবণ রাতের কথা। শ্রোতাবন্ধুরা, আপনারা শ্রাবণের কথা নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন 9434076705 এই নম্বরে। সাথে রয়েছে আপনাদের পছন্দের ছায়াছবির গান। আমাদের অনুষ্ঠানের শুরুতেই শ্রোতাবন্ধুদের জন্যে কাজী নজরুল ইসলামের রচিত দেবদাস ছায়াছবির একটি গান মান্না দের কণ্ঠে।

0: গান শুনতে শুনতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার স্যার, আমি সুমন মহি আগরতলা থেকে।
0: আরেকবার বলবেন, একটু জোরে বলুন।
1: নমস্কার, আমি আগরতলা থেকে সুমন মহুরি বলছি।
0: সুমন মহুরি, হ্যাঁ বলুন। আমাদের বিষয় ভাবনায় রয়েছে শ্রাবণ রাতের কথা। আপনি অনুষ্ঠান শুনছেন তো? হ্যাঁ
1: শ্রাবণ রাতের কথা তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা, তো শ্রাবণ রাতে
0: এটা তো
1: যে আমি
0: শ্রাবণ
1: কিছু
0: মাস
1: বলতে
0: চলছে,
1: চাই।
0: সেই
1: হ্যাঁ
0: জন্যেই।
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ একদম। তো আমি বলতে চাই, দেখুন, শ্রাবণের রাতে আসলে খুবই প্রকৃতির এক অপূর্ব উপহার। চারদিকে নীরবতা, আকাশ ভরা কালো মেঘ, আর টিপটিপে বা ঝুম ঝুম বৃষ্টির শব্দ মনকে এক অন্যরকম শান্তি দেয়।
0: ঠিকই।
1: মাঝে মাঝে বিদ্যুতেরও ঝলকানি দেখা যায়, আর মেঘের গর্জন ও শুনতে পাই, আর এই সব রহস্যময় রাতকে আরো আনন্দময় করে তোলে।
0: ঠিকই।
1: আর এই রাত আমাদের প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে শেখায়। অনেকের কাছে শ্রাবণ রাত মানে স্মৃতি, ভালোবাসা, অপেক্ষা কিংবা প্রিয়জনকে মনে করার সময়। আর জানলার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে মন যেন নতুন স্বপ্নে ভরে ওঠে এই সময়টায়।
0: ঠিকই, খুব ভালো বলছেন, একদম।
1: ধন্যবাদ স্যার। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি এবং নিয়মিত ফোন করার চেষ্টা করি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, আপনাদের যে কথাবার্তা না, সত্যি মানে খুবই খুবই ভালো লাগে আমার।
0: আচ্ছা, আপনি কি অ্যাপের মাধ্যমে শুনছেন?
1: আমি এখন তো আমাদের এখানে রাতে তো মিডিয়াম ওয়েভে শুনি, রাতে মিডিয়াম ওয়েভে আসে, কিন্তু দিনের বেলায় আসে না। দিনের বেলায় মাঝে মাঝে ফোনে অনুষ্ঠানগুলি যদি থাকে বা গান থাকে, ওটা আমি অ্যাপের মাধ্যমে শুনি আর কি।
0: ঠিক ঠিক ঠিক
1: এখন এখন তো মিডিয়াম ওয়েভে শুনছি, এখন শোনা যাচ্ছে পরিষ্কার রেডিওতে।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠান আপনার ভালো লাগে তাই তো?
1: ভালো লাগে, কিন্তু মানে দিনে আমার একটা শুনতে মানে ব্যস্ততার মধ্যে শুনতে খুব কম পাই, এবং শুনি না বললেই চলে। রাতে একটু সময় পাই তাই রাতে ফোন করি অনুষ্ঠানে,
0: ঠিক
1: ফোনের
0: ঠিক
1: অনুষ্ঠান।
0: ঠিক খুব ভালো লাগলো, এইভাবেই যুক্ত থাকবেন,
1: অবশ্যই
0: আপনাদের
1: অবশ্যই স্যার, ধন্যবাদ।
0: জন্যেই আমাদের এই আয়োজন।
1: একদম
0: শুনতে
1: স্যার,
0: থাকুন, শুনতে
1: ধন্যবাদ। আপনার
0: থাকুন,
1: সাথে কথা বলতে পেরে অনেক ভালো লাগলো।
0: ধন্যবাদ।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে, বিভিন্ন ছায়াছবির গান নিয়ে। আরও এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাইবাবু, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে শ্রাবণ রাতের
1: হ্যাঁ,
0: কথা।
1: শ্রাবণ রাতের কথা। তো যে গানটি আপনি শোনালেন সেই গানটি আমার খুবই প্রিয়, কিন্তু আমি এই গানটি অনুরোধ করতাম আপনাকে, তো তার
0: আচ্ছা,
1: আগে আপনি শুনিয়ে দিলেন। হ্যাঁ, তো এই ঝরঝর বর্ষাতে শ্রাবণের রাতে কিন্তু আমি সব গানগুলো শুনতে খুবই ভালোবাসি।
0: ঠিক
1: হ্যাঁ,
0: ঠিক,
1: তো ধরুন এই শ্রাবণ মাস কিন্তু খুব একটা ভালো মাস, কারণ এই শ্রাবণ মাসে হচ্ছে বাবা শিবের মাথায় জল ঢালতে সব প্রচুর লোক সমাগম হচ্ছে আমাদের এখানে বক্রেশ্বরে। তো আমাদের সামনেই তো বক্রেশ্বর, তো প্রচুর লোক আসছে মাথায় জল ঢালতে, শিবের তো খুব ভালো লাগছে। আর রাতের আকাশে মাঝে মাঝে আকাশ ভেসে উঠছে এবং মাঝে মাঝে জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেটা খুব ভালো লাগছে। আর এই আপনাদের মাধ্যমে রেডিওতে সুন্দর সুন্দর গান শুনছি, এটাই আমার শ্রাবণ রাতের কথা।
0: ঠিক ঠিক ঠিক, খুব
1: হ্যাঁ,
0: ভালো বলেছেন। আর
1: নমস্কার,
0: এমনিতেও
1: বলুন।
0: রবীন্দ্রনাথের প্রিয় ঋতুও বলা হয় শ্রাবণ, শ্রাবণের
1: হ্যাঁ, শ্রাবণ
0: বর্ষা,
1: মাস।
0: শ্রাবণ মাস,
1: হ্যাঁ,
0: তো
1: শ্রাবণ মাস। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস।
0: এটা 22শে শ্রাবণ, অর্থাৎ তার তীরধান দিবস।
1: হ্যাঁ, তিরোধান দিবস। হ্যাঁ, তিরোধান
0: ঠিক ঠিক,
1: দিবস। হ্যাঁ
0: শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি,
0: আবারও
1: সুন্দর
0: আসবেন
1: সুন্দর গান
0: আমাদের
1: শোনাচ্ছেন।
0: সাথে।
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার, চলে যাই পরের গানে। দেয়া নেয়া ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে। আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: নমস্কার স্যার, আমি ত্রিপুরা থেকে বলছি, কৃষ্ণমোহন বড়া সিং।
0: হ্যাঁ, নাম বলুন।
1: কৃষ্ণমোহন বড়া সিং, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ,
1: কৃষ্ণমোহন বড়া সিং ত্রিপুরা থেকে।
0: ত্রিপুরা থেকে? আচ্ছা, কৃষ্ণমোহন আর একবার বলবেন।
1: কৃষ্ণমোহন বড়া সিং ত্রিপুরা থেকে।
0: আচ্ছা,
1: আমি তো নিয়মিত শ্রোতা আপনাদের, আমি সবসময় আপনাদের অনুষ্ঠান ভালো লাগে তাই আমি ফোন করি, আপনাদের কথাবার্তা খুব ভালো লাগে স্যার।
0: আচ্ছা আচ্ছা, শ্রাবণ রাতের কথা বলুন।
1: শ্রাবণ রাতের তো আছে, শ্রাবণ রাতের কইলো, শ্রাবণ মাস তো হইলো আমাদের খুব হৃদয় যেত মাস, কারণ শ্রাবণ মাসে কবিগুরু খুব ভালো বাজে, তাতে আমাদেরও, আমরা তো ঠেক খামারি করি, আমাদের কৃষকের জন্য শ্রাবণ মাসটা হইলে খুব ভালো লাগে আর কি, বৃষ্টি টিষ্টি আমাদের তো দরকার থাকে। আমাদের ত্রিপুরা তো বেশিরভাগ তো তৃণভূমি স্যার, বৃষ্টিটা হইলে আমার খুব প্রয়োজন,
0: ঠিকই,
1: তার জন্য শ্রাবণ মাসটা আমাদের খুব প্রিয় মাস আর কি।
0: ত্রিপুরার কোন জায়গায় আপনারা কোথায় থাকেন? ত্রিপুরা
1: সিপাইজলা ডিস্ট্রিক্ট।
0: আচ্ছা, ঠিক ঠিক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনতে থাকুন। আপনার কোনো নির্দিষ্ট পছন্দের গান আছে?
1: হ্যাঁ, আমার একটু বাংলা ছবি লতাজির কণ্ঠের, যে কোনো একটা ছবি থেকে লতাজির কণ্ঠে একটু শুনিয়ে দেন স্যার।
0: আচ্ছা, লতা মঙ্গেশকরের কণ্ঠে অবশ্যই আপনাকে শোনাবো, শুনতে থাকুন।
1: নমস্কার নমস্কার স্যার, আমি কি আপনাদের অনুষ্ঠান আমি ডেলি শুনি, আপনাদের কথাবার্তি ব্যবহার আমাদের খুব ভালো লাগে।
0: আচ্ছা, শুনতে থাকুন, ভালো লাগলো।
1: নমস্কার স্যার।
0: নমস্কার। এভাবেই শ্রোতা বন্ধুরা রয়েছেন আমাদের সাথে। আমরা রয়েছি 9434076705 এই নম্বরে, এবং একের পর এক শ্রোতা বন্ধুরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তাদের কথা জানাচ্ছেন। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ,
2: নমস্কার নমস্কার দাদু ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে শ্রাবণ রাতের কথা।
2: দাদা ভাই,
0: হ্যাঁ,
2: ভোলে বাবা পার করে গা, ত্রিশূলধারী পার করে গা, এই হচ্ছে শ্রাবণ মাসের মাহাত্ম্য, এবং বাবার মাথায় জল ঢালা। এই যে জল ঢালা চলছে এখন দাদা ভাই, আমাদের সব ছেলে ছোকরা যারা আছে, বুড়ো বৃদ্ধা সবাই কিন্তু বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য প্রস্তুতি চলছে। হ্যাঁ, এবং লাস্ট সোমবারে আমাদের কাটোয়া থেকে জল নিয়ে দাদা ভাই এই শ্রাবণ মাসে এই আমাদের এখানে আপনার চাঁদ সদাগরের ভোলে বাবা আছে, বিরাট শিবলিঙ্গ, প্রায় আপনার 5 ফুট হাইট আর কি বাবা, সেই বাবা আর কি চাঁদ সদাগর আর কি যখন ব্যবসা বাণিজ্য করতো সেই সময় এখানে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর এখনো পর্যন্ত আছে, সেটা হচ্ছে চম্পাই নগরী বলে, আর কসবা নামটা, জায়গাটার নাম হচ্ছে কসবা, কলকাতা নয়, এটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান। হ্যাঁ হ্যাঁ, কসবা, এইখানে আপনার যেদিন খুশি চলে আসবেন, আমার এখান থেকে আমি আপনাকে নিয়ে যাব, আমার বাড়ি থেকে আপনার 2 কিলোমিটার দূরে ওই চম্পাই নগরী, ওইখানে এখনো লোহার বাসর ঘরটা আছে দাদা ভাই, মানে বিলুপ্তের পথে, তো বাবার সেই আর কি চাঁদ সদাগরের, তো সেই জায়গায় জল ঢালার জন্য সবাই আর কি ওই কাটোয়া থেকে 70 কিলোমিটার দূর থেকে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালে, এবং আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ওই লুচি ঘুগনি, তারপরে জিলিপি রসগোল্লা, এইসব মানুষকে খাওয়ানো হয়, জল পান করানো হয় রাস্তায় রাস্তায়, এইভাবে দাদা ভাই শ্রাবণ মাসটা আমাদের খুব মানে খুব প্রিয় মাস, এবং খুব ভালো লাগে, এই আনন্দের মধ্যে সব কেটে যায়। আর তারপরে হচ্ছে চাষাবাদ, এই যে জল হচ্ছে, হ্যাঁ, তো জলের জন্য তো চাষাবাদ বন্ধ ছিল,

1: আচ্ছা,
0: কিছুদিন হলো আরম্ভ হয়েছে চাষাবাদ।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ,
0: তো এই চাষিরাও চাষ করছে দাদা ভাই, তার মধ্যেও সেই জায়গাটাও আনন্দে চলছে। হ্যাঁ, তো
1: আচ্ছা
0: এই হচ্ছে
1: আচ্ছা,
0: আমাদের শ্রাবণ মাস। এবং রবীন্দ্রনাথের দেখুন দাদা ভাই একটা গান আছে, ঝড়ো ঝড়ো বাদল দিনে। হ্যাঁ, তো এই গানটাও কিন্তু রবীন্দ্রনাথ লিখে গেছেন এই শ্রাবণ মাসের। সত্যি করেই তার লেখনীতে আমরা অনেক কিছু পাই, এবং তাকেও আমার শতকোটি প্রণাম দাদা ভাই, তার
1: ঠিক
0: মৃত্যু
1: ঠিক
0: দিবস। হ্যাঁ, এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ
1: ঠিক ঠিক
0: থাকবেন।
1: খুব
0: হ্যাঁ
1: ভালো লাগলো, আবারও যুক্ত হবেন আমাদের সাথে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই,
1: ধন্যবাদ, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। যেভাবে শ্রোতা বন্ধু বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা, সেরকমই একটি গান অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে আলো ছায়া ছবি থেকে।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন?
1: শুনতে পাচ্ছেন কথা?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।

0: প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে বলছি। প্রথমে আপনাকে নমস্কার জানাই, খুব সুন্দর একটি বিষয় নিয়ে অনুষ্ঠানে এসেছেন, শ্রাবণের রাতের কথা, ঠিক না?
1: হ্যাঁ,
0: আসলে দেখুন, শ্রাবণ মাস সত্যি মানে কি বলবো, একটি ভালো মাস। এবং শ্রাবণ মাস এলেই আমাদের মনের মধ্যে শুধু সেটি জাগে যে 22 শ্রাবণ কবে আসবে, বা 22 শ্রাবণের দিনে আমরা রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবো, ঠিক না?
1: হ্যাঁ
0: আসলে দেখুন, এখানে আমরা রবি ঠাকুর হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হলেন আমাদের মানে কি বলবো, তিনি বাংলা কবি, বা আমরা উনাকে বাংলার ইয়ে দিয়ে, বিশেষ করে আজকে হয়তো বা ইয়ে যে ডেট রয়েছে 7 তারিখ, সেটা কিন্তু ইংরেজিতে রয়েছে, কিন্তু আগামীকালকে আমরা কিন্তু উনাকে ইয়ে করব, স্মরণ
1: ঠিকই
0: করব।
1: ঠিকই
0: যেহেতু আমরা বাংলা কে ইয়ে করি, বা বাংলার কবি তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে দেখুন, তিনি তো শুধু শ্রাবণ মাস বলবো কেন, 12 মাসের 12টি মাস দিয়ে বা 6টি ঋতুর মধ্যে ঋতু দিয়ে তিনি অনেক কিছু লিখেছেন, গল্প কবিতা ছড়া, প্রত্যেকটি কিন্তু আমাদের কাছে আনন্দদায়ক। এবং আমরা যতই শুনি না কেন, তবুও কিন্তু উনার স্বাদ মেটে না এই গানের, ঠিক না?
1: ঠিকই
0: আসলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রত্যেক ঋতুর উপর ভিত্তি করে গান লিখেছেন, গান গিয়েছে, সত্যি তিনি আমাদের জন্য উপহার রেখে গিয়েছেন।
1: ঠিক, আপনার নামটা আরেকবার বলবেন একটু পরিষ্কার করে।
0: আমার নাম হচ্ছে প্রেমজিৎ চক্রবর্তী।
1: আচ্ছা ঠিক, খুব ভালো লাগলো, খুব সুন্দর করে বলেছেন, কিন্তু হাতে আর সময় নেই, তাই
0: না,
1: আপনার
0: তো
1: আর
0: সময়
1: কথা
0: নেই, তাই
1: শুনতে পারছি না।
0: করে থাকা কিন্তু জানাম দিচ্ছে, ঠিক না? চারটে
1: ঠিক
0: হবে
1: ঠিক
0: পর,
1: ঠিক
0: তাহলে কিন্তু বলতো আর 2-4 কথা।
1: হ্যাঁ, অবশ্যই 10:30টার সময় আবারও আমাদের লাইভ অনুষ্ঠান রয়েছে, আপনি আসবেন।
0: 10:30টার সময় দেখতে পারবো নাকি আমি আবার?
1: হ্যাঁ, আপনি ফোন করতেই পারেন, একই নাম্বার, অন্য একটি বিষয় নিয়ে আমরা থাকবো,
0: ঠিক
1: শুনতে
0: আছে,
1: থাকুন।
0: আপনাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে।
1: আমাদের শ্রোতা বন্ধু কিছুক্ষণ আগেই অনুরোধ করেছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান শোনানোর জন্যে, দ্বীপ জেলে যাই ছায়াছবি থেকে এবারের গানটি, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। কনজারভেটিভ পার্টির নেতা অ্যাভেলার্ডো ডি লা এসপ্রিয়েলা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16টি হাতির মৃত্যু হয়েছে। উজবেকিস্তানের তাসখান্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রূপো জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতিক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা MSME উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল MSMEগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে MSMEগুলির কাছ থেকে পণ্য বা পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে বিলের অর্থ ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম ট্রেডস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে বিষয়টি সালিশের জন্য বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের আর্জি জানিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ লোকসভায় লিখিত উত্তরে জানান, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য জরুরি অবস্থার সময় এই কমিউনিটি বেতার কেন্দ্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় ভাষায় বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করার ক্ষেত্রে এদের উল্লেখযোগ্য অবদানের বিষয়েও আলোকপাত করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্য দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর সীমা শুল্ক বৃদ্ধি করেছে, সেকথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশমন্ত্রী। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে।
1: About the safety and security of our vessels and our seafarers. This is a subject of high importance and we attach high priority to the issue. Our missions all across the Gulf region, they are in constant contact with the Ministry of Shipping so that as and when any support is required to be provided to our seafarers or Indian flagged ships, they can do that. In fact, they have been running 24/7 helplines so that any person who needs support.
0: শ্রী জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক জলপথ দিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে। নাগরিক পরিকাঠামো যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত ফের একবার আবেদন জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি ভারত খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির ওপর নিবিড় নজর রেখে চলেছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির দিকটিও সরকার খতিয়ে দেখছে বলে শ্রী জয়সওয়াল উল্লেখ করেন। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক একটি

0: ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে তিনটি দেশে যে কোনো একটির ওপর চালানো আক্রমণকে সকলের বিরুদ্ধে হামলার সামিল বলে গণ্য করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান মক্কায় এক বৈঠকে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এর আগে পাকিস্তান ও সৌদি আরব একই রকম কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। সরকার বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান, ইউএনএসসির স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে, যাতে উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণী বিশ্বের আরও প্রতিনিধিত্ব সম্ভবপর হয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ স্তরেও স্থায়ী সদস্য পদের বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা চালানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্তকবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। তিনটি সন্তকবির এবং 19টি জাতীয় হ্যান্ডলুম পুরস্কার সহ 22টি সম্মান আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতি প্রসারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
1: हमारे हथकथा सेक्टर में भारत की रूरल प्रीमियम इकोनॉमी का सबसे सुंदर और मानवीय उदाहरण बनने की संभावनाएं बलबती हुई। महत्वपूर्ण हैंडलूम क्लस्टर्स को आधुनिक प्रौद्योगिकी और सामूहिक प्रशिक्षण विधियों से जोड़ा जा रहा है। बुनकरों की आय बढ़ाने के लिए अनेक पारदर्शी उपाय सरकार ने हाथ में लिए है। बुनकरों को उनकी मेहनत का पूरा लाभ सीधे मिलने के रास्ते खुले हैं।
0: খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কনজারভেটিভ পার্টির নেতা অ্যাভেলার্ডো ডি লে এসপ্রিয়েলা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। রাজধানী বোগোটায় শপথ গ্রহণের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার ক্যালি শহরে কঠোর নিরাপত্তার মধ্যে আজ তাঁর শপথ নেওয়ার কথা। 48 বছর বয়সী অ্যাভেলার্ডো গুস্তাভো পেট্রোর স্থলাভিষিক্ত হবেন। গত 21 জুন কলম্বিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16টি হাতির মৃত্যু হয়েছে। উদ্যান সংলগ্ন চাষ খেতে ফলে থাকা টমেটো খাওয়ার পরই বিষক্রিয়া শুরু হয়। সায়ানাইডের প্রভাবেই এই মৃত্যু বলে সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের সময় হাতিদের পাকস্থলিতে যে টমেটো পাওয়া গিয়েছে তাতে সায়ানাইডের অস্তিত্ব মিলেছে। তদন্তকারীরা এর উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন। থাইল্যান্ডের উত্তর পশ্চিম ব্যাংককের নন্থাবুড়ি প্রদেশে 14 বছর বয়সী এক কিশোরের স্থানীয় একটি হাইস্কুলের 5 কর্মীকে হত্যা করে। স্কুলে আসার আগে বাড়িতে দাদু ঠাকুমাকেও হত্যা করে সে। প্রধানমন্ত্রী অনুতিন চার্নিভারাকুল ওই কিশোরের বয়স নিশ্চিত করে জানিয়েছে, ছেলেটি দাদু ঠাকুমার সঙ্গেই থাকত। স্কুলে অতিরিক্ত চাপের কারণেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ শ্রীলঙ্কার শক্তিমন্ত্রী আনুরা করুণাথিলেকের সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে হাইড্রোকার্বন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও দুদেশের মধ্যে অংশীদারিত্বের বিষয়ে এবং ভারত শ্রীলঙ্কা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ককে গভীরতর করা নিয়ে আলোচনা হয়। ষোড়শ ব্রিক্স বাণিজ্য মন্ত্রীদের বৈঠক আজ রাজস্থানের জয়পুরে সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। এতে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ এবং বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালও। উজবেকিস্তানের তাশখন্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রুপো জিতেছেন। তিতলি স্ন্যাচে 65 কেজি ভার তুলেছেন ক্লিন অ্যান্ড জার্কে 80 কেজি ভার তুলেছেন। মোট 145 কেজি ওজন তুলে তিনি রুপো পান। একই ইভেন্টে 141 কেজি ওজন তুলে পারিস্মিতা চতুর্থ স্থান অধিকার করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16টি হাতির মৃত্যু হয়েছে।

0: খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের প্রথম শিল্পী দেবব্রত বিশ্বাস।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। হেমুর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। আমার নয়নে তোমার বিশ্ব ছবি, দেখিয়া লইতে সাধ যায় তব কবি। আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি, শুনিয়া লইতে চাহ আপনার গান। হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান।

রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই শুরু করলাম আজকের মনের জানালা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় ভাবনায় রাত পোহালেই ২২শে শ্রাবণ, এ প্রসঙ্গেই আপনারা সরাসরি আপনাদের কথা শ্রোতা বন্ধুদের জানাতে পারেন আমাদের মাধ্যমে। আমাদের ফোন নাম্বার 9434076705। রাত পোহালেই ২২শে শ্রাবণ, তাই অনুষ্ঠানের শুরুতেই একটি রবীন্দ্রসঙ্গীত সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনাগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে রাত পোহালেই 22শে শ্রাবণ।
1: আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে কর্ণকন্ঠী সংবাদের একটা স্ট্যান্জা বলতে পারি?
0: হ্যাঁ, অবশ্যই বলতে পারেন,
1: বলি, কুন্তির ভূমিকাটা বলবো।
0: বলুন।
1: অর্জুন জননী বটে, তাই মনে গনি দেশ করিও না বস্ত্র। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন, হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলী। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদি তরুণের মতো, যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জর্জর বক্ষে, কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃত আসি, তোমার পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আর তো আনত মুখে না রহিল বাণী, দাঁড়াই রহিলে সেই লজ্জা আভাখানি, দহিল যাহার বক্ষ অগ্নিসম তেজে কে সে অভাগিনী। অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমার রাজ কার্যে কইল অভিষেক। ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রুবারি রাশি, উদ্দেশ্যে তোমার শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথী। হেনকালে করিপর রঙ্গমাঝে পশিলেন শ্রুত অধীরত আনন্দ বিহ্বল, তখন এসে রাজসাজে চারিদিকে কৌতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শ্রী লুটায় চরণে শ্রুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রুহাসে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্ষা দিল, সেই ক্ষণে পরম গৌরবে বীর বলি যে তোমার এই অগ বীরমণি আসিছিল, আমি সেই অর্জুন জননী।
0: খুব ভালো বললেন, এটা বিখ্যাত একটি অংশ কর্ণকন্তি সংবাদ থেকে।
1: 84তে মিত্র সম্মেলনে আবৃত্তি করছিলাম।
0: ঠিক ঠিক ঠিক, খুব ভালো লাগলো। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
1: নমস্কার।
0: নমস্কার। রাত পোহালেই 22শে শ্রাবণ এই বিষয় ভাবনায় রয়েছি, তবে মনের জানালা অনুষ্ঠান, তাই বিভিন্ন স্বাদের গান অবশ্যই আপনাদের শোনাব। বলতে বলতেই আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার।
2: হ্যালো, নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি, গোপাল মহাজন।
0: হ্যাঁ, ত্রিপুরা থেকে গোপাল মহাজন, বলুন আমাদের বিষয় ভাবনায় রাত পোহালেই 22শে শ্রাবণ।
2: শ্রাবণ মাস আমাদের জনপ্রিয় মাস, কারণ আমরা কৃষিকাজ করি, যখন ধানের ফসল ফলাই এবং মনসা মঙ্গলের গান পুরা মাস চলে আমাদের বাড়ির আশেপাশে গ্রামে। মা মনসা দেবীর গানগুলো সন্ধ্যা সময়ে দুপুর বেলা গাওয়া হয়, খুব আনন্দে ময় আমাদের এই শ্রাবণ মাসটা খুব ভালো। শনিবারে 22শে শ্রাবণ আসছে, খুব জনপ্রিয় মাস এই শ্রাবণ মাসটা। বর্ষায় নদী নালা সব ভর্তি থাকে, জলমগ্ন থাকে, আর কাদামুক্ত জায়গা থাকে, সব কিছু আমাদের ভালো লাগে।
0: ঠিক ঠিক। আর তার সাথে আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস,
2: আমাদের জনপ্রিয়।
0: ঠিক,
2: জনপ্রিয় রবীন্দ্রনাথ আমাদের সবার।
0: ঠিক আছে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
2: নমস্কার, ভালো থাকুন।
0: অন্য স্বাদের একটি গান এবারে, সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে, সুরকার নচিকেতা ঘোষ।

0: গান শুনতে শুনতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই আমরা। নমস্কার।
1: নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকাদি, আমাদের বিষয় ভাবনায় রয়েছে রাত পোহালেই, 22শে
1: হ্যাঁ,
0: শ্রাবণ।
1: 22শে শ্রাবণ। হ্যাঁ, তো দেখুন, তার আগে আমি দু লাইন একটু গান শোনাই।
0: হ্যাঁ অবশ্যই।
1: দাঁড়িয়ে

0: দেখুন সত্যি
1: খুব সুন্দর,
0: রবীন্দ্র,
1: আপনি ভালো
0: হ্যাঁ
1: গাইছেন।
0: ধন্যবাদ দাদা ভাই। আর দেখুন সত্যি আমরা যেহেতু কবিগুরুর একদম কাছেই রয়েছি, তো সেখানে আমরা প্রত্যেক বছরই দেখতে পাই কিভাবে কবিগুরুর এই জন্ম সরি মৃত্যু দিবস পালিত হচ্ছে। হ্যাঁ 22শে শ্রাবণ তিনি সকলকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিলেন। তিনি হয়তো তার এই নশ্বর দিবস জীবন মানে শরীরটা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি আছেন সর্বদাই সর্বত্র, তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের শয়নে স্বপনে সুখে দুঃখে আনন্দে বিরহে প্রত্যেকটা মুহূর্ত আমরা রবীন্দ্রনাথকে কিন্তু অনুভব করি প্রত্যেকটা। তিনি আমাদের চেতনায় আমাদের বললাম প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা কবিগুরু ছাড়া কিছু ভাবতেই পারি না। দেখুন একটা বিরহ যখন হয় তখন যদি আমরা কবিগুরুর গান শুনি তাহলে মনের মধ্যে এত শান্তি এত তৃপ্তি পাওয়া যায়, আমার মনে হয় আর কোনো গানে এই তৃপ্তিটা বা এই শান্তিটা পাওয়া যায় না। মন খারাপ দুঃখ যা কিছু হয় যদি একটা রবীন্দ্রসঙ্গীত শুনে তখন মনটা কোথায় যেন ভেসে চলে যায়, মনটা হারিয়ে যায়, অটোমেটিক মন থেকে সমস্ত দুঃখ যন্ত্রণা সব কিছু এক নিমেষে কিন্তু দূর হয়ে যায়। তাই তিনি আছেন, তিনি থাকবেন চিরকাল আমাদের এই আপামর দেশবাসীর মনের মধ্যে, মনের মণিকোঠায় তিনি চিরকাল আমাদের ধ্রুব তারার মতন তিনি কিন্তু জ্বলজ্বল করবেন প্রত্যেকটা ভারতবাসীর মনে। আর ওনার চরণে কালকের জন্য রইল আমার শতকোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা।
1: খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন, এভাবেই থাকবেন আমাদের সাথে। আপনি মন খুলে মনের জানালায় অংশ নিয়েছেন, ভালো লাগলো, শুনতে থাকুন অনুষ্ঠান।
0: হ্যাঁ ভালো থাকবেন।
1: যে গান আমরা শুনছিলাম

0: আমাদের আরও এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার নেবেন?
0: হুম,
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিভূমি জেলা থেকে বলছি।
0: হ্যাঁ, আপনি এর আগেও ফোন করেছেন।
1: আর এখন তো কোভিড প্রাসঙ্গিক কথা বলা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত পোহালেই 22শে শ্রাবণ।
1: রাত পোহালে 22শে শ্রাবণ, সত্যি কথা বলতে গেলে আমরা অপেক্ষায় আছি কখন রাত পোহাবে, কখন নাকি আমরা শ্রদ্ধাঞ্জলি দেবো। আসলে দেখুন দাদা, আমরা যারা ভারতবাসী যারা রয়েছি, বিশেষ করে আপামর ভারতবাসী বাঙালি বা সবাই, আমরা কিন্তু সত্যি গর্বিত। গর্বিত কেন জানেন? যে দেশে রবি ঠাকুর জন্ম হয়েছে সেই দেশে কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি, ঠিক না? আমরা হয়তোবা তার জন্য আমরা গর্ব করি, কারণ আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ দেখুন, রবি ঠাকুর যে গানগুলো গেয়েছেন বা যে গানগুলো লিখেছেন বা কবিতা ছড়া গল্প প্রত্যেকটি কিন্তু এত, মানে কি বলবো, মানুষকে মিলিত করার জন্য, মিলন করার জন্য লিখেছেন। দেখুন, রবি ঠাকুরের গানগুলো কিন্তু আমরা শুনি, বিশেষ করে সেই গানগুলো শুনতে কিন্তু আমরা মানে নীরবে বসে কিন্তু আমাদের শুনতে হয়। এখানে দেখুন, রবি ঠাকুরের গানগুলো কিন্তু চিৎকার এবং চেঁচামেচির মধ্যে কিন্তু শোনা যায় না, ঠিকঠাক বলো, ঠিক না?
0: ঠিক।
1: উনার কিন্তু আবার প্রয়াণ হয়েছিল, মানে তিনি প্রয়াত হয়েছিলেন বাংলা বাংলার সন্তান বলছি, 1348 বাংলার 22শে শ্রাবণে,
0: ঠিক
1: ঠিক না? দেখুন, উনার ক্ষেত্রে আমাদের বাংলা দিয়ে সবকিছু করতে হবে, কারণ উনার ক্ষেত্রে আমি ইংরেজির ইয়ে করছি না, কারণ তিনি যেহেতু বাংলার কবি বা আমাদের কবি, তার জন্য আমি ইয়েটা মানে বাংলাটা বললাম। আর সত্যি আসলে দেখুন, মানে একটু মানে কি বলবো, কালকে তো আমরা আগামীকালকে তো আমরা অবশ্যই উনাকে শ্রদ্ধা জানাবো, কিন্তু আমি মনে করি তিনি আসলে দেখুন, আমরা হয়তো বা তিনি কিন্তু মানে আমাদের মধ্যে বেঁচে নেই, কিন্তু তিনি বেঁচে আছেন, কোথায় আছেন? আমাদের হৃদয়ে আছেন, হৃদয়ে আছেন, মানে কিরকম আছেন, তিনি গানের মধ্যে দিয়ে বেঁচে আছেন এবং তিনি বেঁচে থাকবেন। পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, ততদিন কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন, কারণ উনার যে গান, উনার যে সমস্ত কিছু কিছু অমর মৃত্যু নেই, ঠিক না? একমাত্র যদি ঈশ্বর সেটাকে প্রিয় করেন তাহলে কিন্তু না হলে সম্ভব নয়, কারণ তিনি থাকবেন, যুগ যুগ থাকবেন তিনি। আসলে দেখুন, আমরা আসলে মানে স্মরণীয় যারা বরণীয় তারা, ঠিক না? আসলে কর্ম করে গেছেন, সত্যি কথা বলতে গেলে আজকে আমরা গর্ব অনুভব করছি, শ্রদ্ধার সহিত আগামীকালকে আমরা শ্রদ্ধা জানাবো। আমি মনে করি রবি ঠাকুরের একটি, আমরা যদি মনে করুন বিগ্রহ যদি আমরা গড়ে রেখে, যদি প্রতিদিন যদি ওনাকে আমরা দুধ দীপ জ্বালিয়ে যদি ওনাকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম করি, তাতেও কিন্তু কম হবে। এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: ঠিক ঠিক,
1: নমস্কার।
0: ঠিক, শুনতে থাকুন অনুষ্ঠান। আমরা যদিও বিষয় ভাবনায় রয়েছে রাত পোহালেই 22শে শ্রাবণ, তবুও বিভিন্ন অন্য স্বাদের গান আজকের অনুষ্ঠানে রয়েছে। সেভাবেই এবারে একটি আধুনিক গান নির্মলা মিশ্রের কণ্ঠে।

0: গান তো অবশ্যই আমরা শুনব, কিন্তু তার আগেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: নমস্কার।
1: নমস্কার দাদা, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দাদা ভাই,
0: হ্যাঁ প্রবীর
1: দাদা
0: বাবু।
1: ভাই, হ্যাঁ দাদা ভাই, দেখুন এই রবীন্দ্রনাথ ঠাকুর, এই কাল 22শে শ্রাবণ, হ্যাঁ, প্রয়াণ দিবস, ওনার সত্যি আর যে জিনিস করে গেছেন উনি, হ্যাঁ, শান্তিনিকেতন, তারপরে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সত্যি করেই উনি একজন মানে ভগবান তুল্য মানুষ, তাকে আমার শত কোটি প্রণাম দাদা ভাই। এবং সেই জায়গা থেকে আমরা রবীন্দ্রনাথকে এখনো পর্যন্ত মানে যেভাবে দেখছি আর বুঝছি, ওনার ডেপথ কত জায়গায় ছিল কতটা। আমার মেয়েও ওই বিশ্বভারতী থেকে MA পাস করে এলো দাদা ভাই, তো সেই জায়গা থেকে আমরা ওই রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করছে এখন মেয়ে, হ্যাঁ, PhD করছে। তো সত্যি করেই ওনার মতন মানুষ আমরা আর জীবনে পাবো কিনা জানি না দাদা ভাই। তো ওনাকে মানে যতই দেখছি আর যতই পড়ছি বই, তত মনে হচ্ছে আরো মানে কিছু জানা হলো না এবং জানতে পারলাম না। তো সেই জায়গায় দেখুন, হ্যাঁ, বাচ্চাদের বই, গান, তারপরে ওই আদিবাসীদেরকে নিয়ে যে নৃত্য, তার সেই জায়গা, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানে আশ্রম, সেই আশ্রমও সত্যি করেই মানে পড়াশোনা এখনো পর্যন্ত এত সুন্দর ভাবে হয়, আমরা গিয়েও মানে মুগ্ধ হয়ে যাই দাদা ভাই। তো
0: সেটাই,
1: তাদের তার বলার মানে যতই বলবো সেটা শেষ হবে না দাদা ভাই। এবং ওনাকে নিয়ে যেভাবে আমরা মানে মারা যাওয়ার পর সত্যি করেই মানুষ কেঁদেছিল যে উনি চলে গেলেন, হ্যাঁ, তো সেই জায়গায় আমরা এখনো পর্যন্ত তিনি বেঁচে আছেন এবং আমাদের মধ্যেই আছেন, হ্যাঁ, তাকে তাদের মরণ নেই, তারা শিল্পী, শিল্পী মানুষের কোনোদিন মৃত্যু বলে কিছু নেই, তারা আমাদের আমাদের মধ্যেই আছেন এবং থাকবেন, এইটুকু বললাম দাদা ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: খুব ভালো, খুব ভালো, শুনতে থাকুন। অনেক শ্রোতা বন্ধু আসছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কিন্তু সময় তো আর নেই। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। যদিও আমরা রবীন্দ্রনাথের কথা বলছি আমাদের মনের জানালায়, কিন্তু কিছুক্ষণ আগেই যেহেতু অনেক

অনেকগুলি রবীন্দ্রসঙ্গীত আপনাদের শোনানো হয়েছে, তাই ভিন্ন স্বাদের অন্য গান এবারে আমাদের নিবেদন চৌরঙ্গি ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং অসীমা মুখোপাধ্যায়ের সুরে এই গানটি।

এই গানটির সাথেই শেষ করছি আজকের সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা। সকাল 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি। আরোগ্য সকাল 6:30, 6:35 শুনবেন ভাবাইয়া, শিল্পী দীপালী রায় বর্মন। সকাল 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী শাউলি মিত্র। সকাল 7:00 প্রত্যুষা। সকাল 7:45 নজরুল গীতি শুনবেন শিল্পী ধীরেন বসু। সকাল 8:30 সরাসরি সম্প্রচারিত হ্যালো আকাশবাণী। মাননীয় শু সকাল 9:30, সকাল 10:00 টক ইন ইংলিশ, 10:10 সমূহ গান শিক্ষার আসর, 10:30 কিছু কথা কিছু গান সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, 11:30 সঙ্গীতালেখ্য অরূপ তোমার বাণী, বেলা 12:00 কথাই সুরে, 12:30 শিশু কিশোর জগৎ, 1:45 শুনবেন ভাবাইয়া শিল্পী দীপালী রায়, বেলা 3:00 মনপুরা জংশন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, 3:30 যুব অনুষ্ঠান, বিকেল 4:00 গ্রামীগঞ্জে, 4:30 ক্রীড়াঙ্গন, বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় রাত 11:13, অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আজকের অধিবেশন শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।